0: শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 12ই ভাদ্র, 13ই রবিউল আউয়াল, 27শে আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 150 বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ। নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি। বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশকে জনমাধ্যম বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে সারের কোনো ঘাটতি নেই বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা। যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। এবং আজ অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ড এ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। বেলা 3টায় অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। নেপালে আকস্মিক বন্য ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 160 জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানায় এই ঘটনায় 400+ পর্যটক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে প্রায় 340 জন বিদেশি নাগরিক রয়েছেন। এই আকস্মিক বন্যায় দেশটির বহু গ্রাম তলিয়ে গেছে। এতে গ্রামগুলোর রাস্তাঘাট, সেতু ও তিব্বত সীমান্তের কাছে বিদ্যুৎ কেন্দ্রসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের পর্যটন বোর্ড জানায় নিখোঁজ পর্যটকদের মধ্যে 100+ ভারতীয়, 54 জন মার্কিন, 33 জন ব্রিটিশ এবং 100+ নেপালি রয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি নেপালের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এদিকে নেপালের দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্য ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে গতকাল ভোরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 1971 সালে 6ই ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা দোয়া মাহফিলে বক্তৃতায় তিনি এ অঙ্গীকার করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন হবে এমনটা আশা করা উচিত নয়। তবে তিনি আস্থা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় পরিস্থিতির উন্নতি হবে। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য প্রয়োজনীয় সমর্থনের মাধ্যমে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। রংপুরের সাম্প্রতিক ঘটনা রামিসা হত্যা মামলা সহ দেশব্যাপী আলোচিত বেশ কয়েকটি মামলার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
3: রংপুরের যে ঘটনার কথা, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেশ্বর হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে, বারও সেটা হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ।
1: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। তিনি গতকাল লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। মন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে, একই সঙ্গে খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে। তিনি বলেন, কোনো অসাধু ডিলার সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, সার নিয়ে মানুষের মধ্যে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। এর আগে তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালে রোগীদের মধ্যে বিশেষ খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং উৎপাদন খরচ কমানো। তিনি গতকাল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের দুদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক কার্ড চালু করেছে, এই কার্ডের মাধ্যমে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পয়লা সেপ্টেম্বর সকাল 9টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে প্রধানমন্ত্রী ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে 5ই সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। এ সময় রুহুল কবির রিজভী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন।
4: যিনি আমাদের মাতৃভূমির মুক্তির জন্য দিশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছিলেন এবং জনগণকে এবং জনগণের মধ্যেকার নানা শ্রেণী পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিককে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রেরণা জুগিয়েছিলেন।
1: যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বাংলা 1383 সালের 12ই ভাদ্র সময় থমকে দাঁড়ায় এক চিরন্তন বেদনায়, আবার জেগে ওঠে এক অদম্য দ্রোহে। আমাদের শিকড় ও চেতনার কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। সাম্য, প্রেম, স্বাধীনতা আর অসাম্প্রদায়িক চেতনার যে মশাল তিনি জ্বেলে গিয়েছিলেন, তা আজও আলো ছড়ায় প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে। আজ তাকে স্মরণের দিন, তার কালজয়ী সৃষ্টির কাছে পুনরায় ফিরে যাওয়ার দিন। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, যিনি এসেছিলেন এক প্রলয়ঙ্কর ঝড় হয়ে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন অন্যায় পরাধীনতা ও শোষণের প্রাচীর। বর্ধমানের চুরুলিয়া গ্রামের সেই দুঃখ মিয়া দারিদ্র্যের কণ্ঠকাকীর্ণ পথ পেরিয়ে যিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় বিদ্রোহী কবি। নজরুল কেবল এক হাতে বিদ্রোহের মশাল জ্বালাননি, অন্য হাতে ধরেছিলেন ভালোবাসার শতদল, রূপায়িত করেছিলেন প্রেমের চিরন্তন ব্যাকুলতা।

0: 3000-এরও বেশি গান রচনা করে তিনি বাংলা সঙ্গীতকে করেছেন সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। গজলের নরম সুর থেকে শুরু করে শ্যামা সঙ্গীত কিংবা ইসলামী গান, সবখানেই তার সৃষ্টিশীলতার স্পর্শ অমলিন। 1972 সালে স্বাধীন বাংলাদেশের মানুষের ভালোবাসায় ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমন্ত্রণে কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয় এবং প্রদান করা হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা 1383 সালের 12ই ভাদ্র ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহাজীবন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া বাদ ফজর কোরআনখানি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে মৃত্যুঞ্জয়ী নজরুল শিশুক আলোচনা সভা। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া বাদ ফজর কোরআনখানি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে মৃত্যুঞ্জয়ী নজরুল শিশুক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদনাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি

0: বার্ষিক উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে দেশে গতকাল উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। বিশ্ব মানবতার জন্য দিনটি এক অসীম নিয়ামত ও আনন্দের সৌভাগ্য বয়ে এনেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ প্রেম প্রকাশ এবং তার আদর্শ ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশ জুড়ে উদযাপিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে জশনে জুলুস ও শান্তি সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরায় আগমনের স্মরণে বিশ্ব মুসলিমদের কাছে ঈদে মিলাদুন্নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিন। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শান্তি সমাবেশে যোগদান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং মুসলিম ভ্রাতৃত্ব বোধ নিয়ে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।
4: সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাসূল আছে পৃথিবীর না সৃষ্টি না কিছু সৃষ্টি তো রাসূল সৃষ্টি না হইলে
5: আসুন আমরা লেবাসে নয় ওনার চরিত্রকে অনুসরণ করি।
3: পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জশনে জুলুস। দরবারে শিরকুটের পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ নেতৃত্ব দেন এই জশনে জুলুসের।
6: আজকে আমাদের ঈদের চাইতে বেশি আনন্দ, এই আনন্দ ভাগ করার জন্য আমি এবং আমার ছেলেকে নিয়ে আসছি।
7: আল্লাহ পাক যাকে দয়া মায়া দিয়ে এহসান করে পাঠিয়েছেন আমরা সেটারই শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ অন্তরে যেন আল্লাহ দয়া মায়া এহসান এতরাম সুন্দর আচরণ করা, হাসি মুখে কথা বলা, এগুলো আমার নবীর আখলাক।
3: এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠনের আহ্বান জানান।
8: আসেন আমরা দি ইনস্টিটিউট অফ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কোন না কোন জায়গা আমার বিবেকের জায়গা থেকে বিবেক বোধ থেকে দায়িত্ব পালন করি।
3: এছাড়া নীলফামারী, নারায়ণগঞ্জ, রাজশাহী ও বরিশালে জশনে জুলুসের পাশাপাশি প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বনবীর মহান জীবনী ভিত্তিক আলোচনা সভা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দেন। গতকাল ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করে। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পূর্ব দক্ষিণ চত্বরে মাসব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না, সরকার কখনোই তা চায় না। প্রত্যেক নাগরিককে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি গতকাল দিনাজপুরের হাকিমপুরে বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জে যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না বা স্কুলে যাচ্ছে না, তাদের পাশে হবে। তিনি বলেন, সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, স্কুল ব্যাগ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মীর শাহে আলম বলেন, রাষ্ট্রের উন্নয়নের

0: যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং শিক্ষার্থীরা সমানভাবে পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15 শিশু মারা গেছে। গতকাল হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আজ তেহরানে যাবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সাময়িক পদক্ষেপ ও আর্থিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে আলোচনায় সামিল হওয়ার কোনো তাগিদ তিনি অনুভব করছেন না বলেও জানান ট্রাম্প। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। বাংলাদেশ সময় বেলা দেড়টায় খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:38 এবং সূর্য অস্ত যাবে 6:22। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদে তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 150 বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ। নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি। বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা। যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। এবং আজ অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। খবর শেষ হল আমাদের পরবর্তী।
3: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
4: সবার সাথে 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা
5: জানতো মগর কি হুলতাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
6: দিল দিয়া ফিল করেন FM 90.4।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, মানে পবিত্র বৃহস্পতিবার, এবং সপ্তাহের শেষ দিন, মানে অন্যরকম একটা ব্যাপার। যাই হোক, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি এবং অনেক গল্প করব, আড্ডা দিব, এবং অলরেডি মর্নিং মেকের পোস্ট আমি আপলোড করে দিচ্ছি এখনই। আপনারা কাইন্ডলি একটু যে মানে ফেসবুক পেজে যে হচ্ছে আমাদের মর্নিং মেকের পোস্টে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আর চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01841904904। আর একটা কথা বলে রাখি, আজকের ওয়েদার কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার বলা যায়, মানে রোদ আছে, অনেক ভালোই রোদ আছে। কিন্তু গতকালকে যেটা হয়েছিল যে রোদের মধ্যেও কিন্তু বৃষ্টি হয়েছিল, এবং অনেক বৃষ্টি হয়েছিল গতকালকে, কিন্তু বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আমাদেরকে মানে তেমন

0: ঠান্ডা ঠান্ডা ভাব ছিল না, গরমই লাগছিল, তাই না? কিন্তু আজকে দেখতে পাচ্ছি পুরোই রোদ, দেখা যাক তো কি হয়। আর আজকে কিন্তু আপনাদের মানে তানহাপুর শরীরটা একটু খারাপ, মানে সকাল থেকে কেন জানি না খারাপ হয়ে গেছে শরীরটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন খুব তাড়াতাড়ি মানে এই এখনই যেন সুস্থ হয়ে যেতে পারি। ওকে, তো চলুন মর্নিং ম্যাক শুরু করি কিছু গান দিয়ে। সুন্দর সুন্দর গান প্লে করে দিচ্ছি আর একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মর্নিং মাইক। সীমাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কলেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন বাজছে 9:16 এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি সকালবেলা যে ঝলমলে রোদ ছিল সেটা চলে যেয়ে এখন মেঘলা আকাশ হয়ে গেছে। তো মানে এখন বর্তমানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানাই থাকে না, তাই না? মানে কখন যে রোদ উঠবে, কখন যে বৃষ্টি হবে কিছুই বলা যাচ্ছে না। যাই হোক, আমার মর্নিং মাইকের পোস্ট কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে। সেখানে চাইলে আপনি কমেন্ট করতে পারেন, গানের রিকোয়েস্ট করতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন 01841904904। গতকাল থেকে একটা রিউমার অনেক বেশি ঘুরঘুর করছিল আমার ফেসবুক পেজে এবং বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে। সেখানে লেখা ছিল যে ইলিয়াস কাঞ্চন, আমাদের বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুবরণ হয়েছে। তবে রিসেন্ট আমি যেটা দেখলাম যে ফাইনালি আমি কনফার্ম হলাম যে ইলিয়াস কাঞ্চনের যে মৃত্যুর যে ঘটনাটা বা রিউমারটা ছড়িয়েছে সেটা আসলে একটা গুজব। তার শরীরের অবস্থা একটু খারাপ ছিল, যার কারণে তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং সে ভালো আছেন, এটা তার ফ্যামিলি গণমাধ্যমকে জানিয়েছে। তো এই ধরনের মানে কি বলে রিউমার থেকে আমাদের নিজেদেরকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে, কারণ আমরা মাঝে মাঝে এরকম হয় না যে ফেসবুকে যা দেখি তাই বিশ্বাস করতে থাকি, সো সেটা করা যাবে না। ওকে, সো আপনারা এই ধরনের ব্যাপারগুলো থেকে একটু নিজেকে কনসার্ন রাখবেন। ওকে, যাই হোক, আরও গল্প আড্ডা দিব, আরও গসিপ শেয়ার করবো, মজার মজার আড্ডা দিব। তবে এই মুহূর্তে আরও একটা ব্রেক নিচ্ছি, আপনারা গানের রিকোয়েস্ট করতে থাকুন, আমি আবার একটু পরে ফিরছি, সাথেই থাকুন।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Okay.
1: প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন বাজছে 9:46 এবং আমরা এখন সেকেন্ড আওয়ারে আছি, আর কিছুক্ষণ পরেই আমরা লাস্ট আওয়ারে চলে যাব। তার আগে আমি আপনাদের কমেন্ট SMS গুলো পড়ার চেষ্টা করব। আপনারা বেশি বেশি করে আমাকে মেসেজ কমেন্ট করতে থাকুন এবং গানের রিকোয়েস্ট করতে পারেন সুন্দর সুন্দর, আর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো এই মুহূর্তে আপনাদের সাথে আমি আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। তো এই মুহূর্তে আরও কিছু গসিপ আড্ডায় চলে যাই। আমি এই মুহূর্তে একটা সুন্দর একটা সিনেমা যার নাম হচ্ছে রসমন, 1950 সালের 26 আগস্ট এই সিনেমার মুক্তি হয়েছিল। এই সিনেমা নিয়ে একটা খুব মজার ঘটনা আমি জানতে পেরেছি। মানব ইতিহাসের এই আদিম ও জটিল প্রশ্নটি সেলুলয়েডের ফিতায় সবচেয়ে গভীরভাবে যিনি তুলে ধরেছিলেন তিনি হলেন জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া। আজ থেকে 76 বছর আগে 1950 সালের 26 আগস্ট জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল একটি সাদা কালো চলচ্চিত্র। মুক্তির সময় হয়তো কেউ ভাবেনি ছবিটি শুধু জাপানি সিনেমার ইতিহাসই বদলে দেবে না, বরং বিশ্ব চলচ্চিত্রের সত্য স্মৃতি এবং মানব প্রকৃতিকে দেখার ধরনও আমূল পাল্টে দেবে। সেই চলচ্চিত্রটির নাম রসমন। 1910 সালে টোকিওতে জন্ম নেওয়া আকিরা কুরোসাওয়া প্রথম জীবনে চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। তরুণ বয়সে তিনি পশ্চিমা ও জাপানি শিল্পকলার নানা ধারা নিয়ে পড়াশোনা করেন এবং নিয়মিত ছবি আঁকতেন। পরবর্তী সময়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও সেই শিল্পী সত্তা কখনো তাকে ছেড়ে যায়নি। তার চলচ্চিত্রের প্রতিটি ফ্রেমে দেখা যায় একজন চিত্রকরের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি। আলো ছায়ার ব্যবহার, চরিত্রের অবস্থান, আবহাওয়ার নাটকীয় প্রয়োগ এবং দৃশ্য নির্মাণের অসাধারণ নান্দনিকতা। 1950 সালের 26 আগস্ট জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল একটি সিনেমা, যে সিনেমার ডিরেকশন দিয়েছিলেন এই ডিরেক্টর। 1936 সালে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করা কুরোসাওয়া যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী জাপানের সামাজিক বাস্তবতা, মানবিক সংকট ও নৈতিক দণ্ডকে নিজের চলচ্চিত্রে তুলে ধরেন এক অন্যান্য ভাষায়। একই সঙ্গে তিনি জাপানি ঐতিহ্য, শেক্সপিয়ারের নাটক, রুশ সাহিত্য ও পাশ্চাত্য চলচ্চিত্র ভাষা থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, ফলে তার সিনেমায় প্রাচ্য ও পাশ্চাত্যের শিল্পরীতির এক বিরল মেলবন্ধন দেখা যায়। তার নির্মিত 7 সামুরাই, ইকিরু, ইয়োজিম্বো, থ্রন অব ব্লাড, রান ও ড্রিমস আজ বিশ্ব চলচ্চিত্রের ক্লাসিক হিসেবে বিবেচিত। বিশ্বে বিশেষ করে 7 সামুরাই শুধু জাপানি সিনেমা নয়, সর্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হিসেবে বিবেচিত। ছবিটির গল্প ও কাঠামো পরবর্তী সময়ে হলিউডের দ্য ম্যাগনিফিসেন্ট ফিসেন্ট 7 সহ অসংখ্য চলচ্চিত্রকে প্রভাবিত করেছে। এ ব্যাপারে আপনাদের কি মতামত, কেমন লাগলো আপনাদের এই গল্পটা বা এই মজার ইনফরমেশনটা? আমার তো খুব ভালো লাগলো, আমি এই সিনেমাগুলো দেখিনি একটাও, তাই আমি ভাবছি যে এই সিনেমাটা দেখে ফেলবো, যেহেতু আগামীকাল শুক্রবার, সো এটা উইকেন্ড আমরা পাচ্ছি, সো আমরা সেইখানে এই সিনেমাগুলো দেখতে পারি, যেহেতু এত বিশ্ব জনপ্রিয় এবং বিখ্যাত সিনেমা, দেখা উচিত, তাই না? তো আপনারা জানিয়ে দেন কমেন্ট করে, SMS করে। আমি আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো পরের ঘন্টায়। ততক্ষণ পর্যন্ত ঢাকা FM 90.4 শুনতে থাকুন। এক নেশন
2: এক স্টেশন। 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপিফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ডাজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন বাজছে 10:19, মানে আর অল্প কিছুক্ষণ সময়ে আমি আপনাদের সাথে আছি। তবে যাওয়ার আগে আপনাদের সাথে অবশ্যই টিপস অ্যান্ড আপনাদেরকে অনেক ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করে যাব। তবে এখন যেই মজার গল্পটা শেয়ার করবো, মানে মজার কথা শেয়ার করবো, সেটা হচ্ছে যেহেতু আগামীকাল শুক্রবার, যারা হচ্ছে ভাবছেন যে এই শুক্রবার দিনটা কিভাবে কাজে লাগানো যায়, বাসায় বসে চিল করা যায়, তাদের জন্য কিন্তু নেটফ্লিক্সের এই 5টা সিনেমা হতে পারে অনেক বেশি এন্টারটেইনমেন্ট রিজন আর কি। তো যারা বাসায় বসে নেটফ্লিক্স এন্ড চিল করতে যাচ্ছেন, তারা কিন্তু এই 5টি সিনেমা দেখতে পারেন। বর্তমানে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি নেটফ্লিক্সে যে সিনেমাটি দেখেছেন সেটা হচ্ছে ককটেল 2। আলোচনার সমালোচনা যাই হোক না কেন, এই সিনেমাটা কিন্তু সব থেকে বেশি দেখা হয়েছে। সো আপনিও চাইলে একটু জাস্ট কি বলে, মানে রোমান্টিক কমেডি এবং একটা হালকা পাতলা ধরনের সিনেমা দেখতে চাইলে ককটেল 2 সিনেমাটি দেখে ফেলতে পারেন। তারপর যেই সিনেমাটি আছে সেটা হচ্ছে অভিনীত ট্রাস্ট, একটি সিনেমা যেটা একটা থ্রিলার সিনেমা, সোফি টার্নার অভিনয় করেছেন এই সিনেমায়। এই সিনেমাটা আপনারা দেখে নিতে পারেন একটু চিল মুড পালন করতে চাইলে। তারপর যেই সিনেমাটি আছে সেটা হচ্ছে ফেসিং এল চ্যাপো, চাভা কার্তাস পরিচালিত ক্রাইম থ্রিলার সিনেমা এটি। আপনারা চাইলে এই সিনেমাটাও দেখতে পারেন আগামীকাল নেটফ্লিক্সে। এছাড়াও আরও একটি মজার সিনেমা, আমি রিসেন্টলি ফেসবুকে অনেক রিল দেখছি এবং ট্রেলার দেখেছি, সে সিনেমার নাম হচ্ছে পিয়ার প্রেমা কল্যাণ নাম। এটা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা এবং এই সিনেমাটি খুবই জনপ্রিয় হয়ে আছে এবং দর্শকদেরও সিনেমার লিস্টে, মানে পছন্দের সিনেমার লিস্টে এটা রয়েছে। মূলত বিয়ে এবং পারিবারিক সম্পর্কের গল্প নিয়ে সিনেমাটি। যারা নতুন মানে নিউলি ম্যারিড আছেন, একদম কাপল আছেন বা বিয়ে করবেন ভাবছেন, তারা এই সিনেমাটি আগামীকাল দেখে ফেলতে পারেন। আরও একটি সিনেমা রয়েছে, দ্য লাস্ট হাউস সিনেমাটি 5 নম্বরে রয়েছে এবং এটি একটি ফ্রিকশন থ্রিলার সিনেমা। আমি এই সিনেমার একটা ট্রেলারও দেখেছি, আমার মনে হয় যে এই সিনেমাটি একটা মানে কি বলে একটা স্ট্রাগল পিরিয়ড নিয়ে বানানো হয়েছে। তো যাই হোক, এই 5টি সিনেমা কিন্তু আপনারা আগামীকাল নেটফ্লিক্সে দেখে ফেলতে পারেন এবং পরিবারের সাথে করে দেখতে পারেন এবং একটা চিল এবং একটা পার্টি অ্যারেঞ্জ করতে পারেন যেহেতু আগামীকাল শুক্রবার। এবং ওয়েদার যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। বাই দ্য ওয়ে, আমার শরীরটা কিন্তু আজকে সকাল থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে, মানে অনেক বেশিই খারাপ হয়ে গেছে। সকালবেলা ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে, বাট এখন দেখতে পাচ্ছি যে অবস্থা আরও মানে খারাপের দিকে যাচ্ছে। আর আমি অবশ্যই মেডিসিন নিয়েছি একদম তাড়াতাড়ি করে, আর সকাল থেকে তেমন কিছু খেতে পারিনি, একটু দুর্বল ফিল হচ্ছে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসার জোরেই কিন্তু আমি আসলে সবসময় এত অ্যাক্টিভ এবং চিল থাকি। আর আমার একটা সমস্যা আছে, আমি যখন কথা বেশি বলতে না পারি তখন আমার মাথা ব্যথা করে, আমি অসুস্থ হয়ে যাই। সো আমি যেন আবার সে আগের মতো কথা বলতে পারি, গল্প করতে পারি, চিল করতে পারি, অ্যাক্টিভ থাকতে পারি, সেজন্য আমাকে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ওকে, সো এই মুহূর্তে আপনাদের জন্য একটা গান প্লে করে দিচ্ছি, গানটি শুনুন, আমি ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: মর্নিং মাইক
1: কথা বলতে বলতে আজকের মর্নিং মাইক এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আজকে মর্নিং মাইক অনেক বেশি ভালো লেগেছে, আমারও অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সাথে আড্ডা দিয়ে গল্প করে। যদিও আমি বলেছিলাম যে আজকে আমি একটু অসুস্থ আছি এবং এ কারণে একটু কম কম কথা বলেছি আর আপনাদের জন্য বেশি বেশি করে গান প্লে করেছি। আর আজকের প্রত্যেকটা গানই কিন্তু আপনাদের সাজেস্টেড গান ছিল, মানে আপনারা রিকোয়েস্ট করেছেন সেই গানগুলো প্লে করেছি। তো আশা করি আপনাদের রিকোয়েস্ট আমি রাখতে পেরেছি এবং আপনাদের পছন্দ মতো গান এবং আড্ডা দিতে পেরেছি। আগামী রবিবার আবার ঠিক সকাল 8টায় আমি চলে আসব। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি দানহাত থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত শ্রুতিকাব্য নিয়ে আমি দানহাত থাকি রেডিও আম্বার 102.4 এফএমে। আমাকে চাইলে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন, ফেসবুকের বিভিন্ন আমাদের ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে বিভিন্ন রকমের ভিডিও, মিম পোস্ট, মিম ভিডিও, ফানি ভিডিও, ফানি পোস্ট আপলোড হয় সেখানে আমাকে পেয়ে যাবেন। আর আমাকে সহ আমাদের সবাইকে পেয়ে যাবেন, পিঙ্কি আপু, সিফত ভাইয়া, রিদম, সবাইকে পেয়ে যাবেন। আর আমাদের পুরো আগের শো এর পূর্ণ প্রচার এপিসোডগুলো ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। আমাদের ফেসবুক পেজে পেজকে আপনি চাইলে স্টার মার্ক দিয়ে রাখতে পারেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও পোস্টকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, সো আজকে বিদায় নিচ্ছি। আশা করি সবার ভালো লেগেছে এবং সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আগামীকাল অবশ্যই সেই সিনেমাগুলো দেখে ফেলবেন যেগুলো আপনার উইশ লিস্টে আছে। তো আজকে বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য ওয়েট করবেন, আমাকে মিস করবেন। ঢাকা এফএম 90.4 শুনতে থাকবেন। বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং। Nation, X Station.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

চলছিল রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ।

আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভাই, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি,

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মুক্তিফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 90.4

0: Attention, bebe.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Kaka FM 90.4.
1: Çağrı
0: Sabah
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Nation, X Station.

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ৩৫ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সুবিধার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: The virgin clouds in my dreams, whispering the stories in my air, stories of unfulfilled dreams, stories that showered me with memories, memories of you.

0: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد أن

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

টাইম চেক, এখন সময় বিকেল পাঁচটা। FM 90.4

বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা এফএম 90.4। ও লিসেনার্স, আমি কে? আমি হচ্ছি আপনাদের সবার বন্ধু আরজে রিদম, হাজির হয়ে গেলাম উইকেন্ড বাজ নিয়ে। হ্যাঁ লিসেনার্স, আজকে পবিত্র বৃহস্পতিবার। পবিত্র বৃহস্পতিবার কেন বললাম? কজ বৃহস্পতিবার মানেই কিন্তু আমাদের ছুটির আমেজ মোটামুটি একটা শুরু হয়ে যাওয়া আর কি। সো এই পবিত্র বৃহস্পতিবারই কিন্তু রিদম হাজির হয়ে গেল উইকেন্ড বাজ নিয়ে। পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমের সাথে থাকতে পারেননি, যুক্ত হতে পারেননি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে, খোঁজ খবর রাখতে পারেননি সব মজার মজার আপডেটে, সব কিছু নিয়ে কিন্তু আজকের আড্ডা জমে উঠবে লিসেনার্স, অর্থাৎ উইকেন্ড বাজে। উইকেন্ড বাজ নিয়ে আমি রিদম হাজির আছি আপনাদের সাথে একদম সন্ধ্যা 8টা পর্যন্ত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথেই। এবং আমি যদি বলি, সুন্দর এই বিকেলের মুহূর্তে, বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, যদিও একটু গরমটা বেশি পড়ছে আজকে সারাদিন যাবত, তবে আমার কাছে এখন মনে হচ্ছে যে ওয়েদারটা কিন্তু একটু সফট হয়ে আসছে, বা একটু একটু এনজয়মেন্ট কিন্তু চলে আসছে, কজ উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে গেছি লিসেনার্স। আশা করছি সবার সাথে আজকে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। আর শুরুর এই মুহূর্তেই বলবো যে বন্ধুরা, আপনারাও যদি আমার সাথে আড্ডায় যুক্ত হতে চান, রিদমের সাথে আড্ডা দিতে চান, গল্প করতে চান, আপনার না বলা কথাগুলো শেয়ার করতে চান আমার সাথে, খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovethakaefm, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সেখানে কমেন্ট করতে পারবেন, কমেন্ট করলেই কিন্তু আমি আপনার মেসেজটা বা আপনার কমেন্ট আমি পেয়ে যাচ্ছি। তাছাড়া যুক্ত হতে পারেন আমাদের নাম্বারেও, 01841190404। হ্যাঁ লিসেনার, 01841190404, ঠিক একই নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। বাট আমি চাইবো যারা আমাকে লিখবেন বা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে শুনছেন, আমাকে নাম্বারে বা হোয়াটসঅ্যাপে না লিখে আপনারা একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন। আশা করছি সেখানে একটা মোটামুটি যদি ভিড়ভাট্টা হয় তাহলে আমাদের আড্ডাটা কিন্তু একবারে জমে উঠবে 100-100। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে বসে খুব ইজিলি কিন্তু আমাদেরকে শুনতে পারবেন। তো যাই হোক, আশা করছি ফোনটা হাতে নিয়ে সবাই যুক্ত হয়ে যাবেন এবং জানিয়ে দেবেন কোত্থেকে যুক্ত আছেন। আর আমি যদি বলি, আমার এই শুরুর মুহূর্তেই কিন্তু আমার বন্ধুবান্ধবরা কিন্তু যুক্ত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আছেন আয়োরা, ওরে বাবা রে কি নাম আপনার, আপনার স্পেলিংটা, নামের স্পেলিংটা তো আমার পড়তে দাঁত ভেঙে যাচ্ছে। আয়োরা ইসলাম আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, আম ডুইং গুড। অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে দেখা যাচ্ছে, দাদা শুভ বিকেল। আমার সাথে আরও অনেকেই যুক্ত হয়ে গেছে, বাহ এটা বেশ ভালো লাগা যে আমার আড্ডা শুরু হওয়ার আগে আপনারা যখন চলে আসেন, বেশ ভালো লাগে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু ইভা, আমার সাথে যুক্ত আছে অনন্যা ঐশী, আমার সাথে যুক্ত আছে মাম্পি, আমার সাথে তুবা যুক্ত আছে, আমার সাথে তহিদুল যুক্ত আছে বনশ্রী থেকে, জান্নাতুল হীরা আছে, জয়া আছে রংপুর থেকে। আমি সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব, সবার মেসেজই পড়বো। বাট এই বিকালের এই সুন্দর মোমেন্টাম, এই যে বিকালের স্টার্টিংটা বা উইকেন্ড বাজের স্টার্টিংটা, আমরা একটা সুন্দর গান দিয়ে শুরু করবো। একটা ইন্টারেস্টিং একটা গান শুনবো, ঝাঁকানাকা একটা গান শুনবো। কি গান শোনা যায় লিসেনার্স? আমরা রিয়াদ পল্লব আর তৌফিকের করা একটা গান শুনবো, যেটা হচ্ছে আলুক গাড়ুত্তুন সচ্চি গাড়ি লোই আল্লাহর নাম, মুড়ি টিন। হ্যাঁ লিসেনার্স, মুড়ি টিন দিয়ে আজকে শুরু করছি আমাদের বিকেলটা। আশা করছি বিকেলটা ইন্টারেস্টিং হয়ে উঠবে এবং পুরোটা আড্ডা জুড়ে আপনারা সবাই থাকবেন আমার সাথে, থাকবেন উইকেন্ড বাজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি সবাই যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
4: সবার সাথে।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Nation, X Station.

dear listeners, welcome back again. আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে. This is Arju Rhythm here. আমি উপস্থিত আছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে. লিসেনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ. এবং আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন, বরাবর 5টা বাজেই কিন্তু হাজির হয়ে গেছি আমাদের এই বিকেলবেলার আড্ডাটাকে জমানোর জন্য. হ্যাঁ, পুরো বিকেল জুড়ে আড্ডা হবে, আমরা বিকেল থেকে সন্ধ্যায় করাবো. আমরা আশা করছি পুরো আড্ডা জুড়ে সব একসাথেই থাকবো, একসাথেই আজকে আমরা আমাদের এই সন্ধ্যাটাকে ওয়েলকাম করবো. যাই হোক লিসেনার্স, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সেই শুরুতেই যুক্ত হয়ে গেছেন এবং লিখছেন, আমাকে মেসেজ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ. আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা আমাকে এই মুহূর্তে লিখছেন অনেক অনেক ধন্যবাদ আমাকে যারা লিখছেন. তবে আমি বলবো যারা নাম্বারে লিখছেন, নাম্বারে না লিখে কষ্ট করে আপনারা একটু যদি ফেসবুক পেজে চলে আসেন, সেখানে কমেন্ট করলে আমি বেশি খুশি হব. অ্যান্ড কমেন্ট সেকশন থেকে আমার কমেন্টটা পড়তে বেশি ইজি হয়. সো আশা করছি যারা নাম্বারে লিখছেন তারা ফেসবুকে চলে আসেন, facebook.com/ilovethakafm অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে আসলেই কিন্তু আমার উইকেন্ড বাজের পোস্টার পেয়ে যাচ্ছেন. সেখানে একটা ছবিও আমি দিয়েছি এবং আমি সবাইকে জিজ্ঞেস করেছি বা সবার উদ্দেশ্যে আমি একটা কোয়েশ্চেন করেছি যে এই ছবিটা কোন জায়গায় তোলা. যদি আপনারা এটা সঠিক একটা উত্তর দিতে পারেন আমার এই ছবিটা কোথায় তুলেছি, আশা করছি আপনাদের জন্য কোনো একটা মজার নিউজ থাকবে বা একটা মজার কোনো আপডেট থাকবে. সো সবাই একটু ছবিটা চেক আউট করবেন, দেখি কে অ্যান্সার দিতে পারে আমার এই ছবিটা কোত্থেকে তোলা হয়েছে বা যেই জায়গায় ছবিটা তুলেছি সেই জায়গাটা কোথায়. যদি বলতে পারেন রিদম হয়তো বা আপনার সাথে কোনো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কিন্তু হাজির হয়ে যাবে আপনার সাথে. আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে আর অনেকেই লিখছে আমাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ. আমি শুরুর এই মুহূর্তে আমি একটু মেসেজ দেখব. তবে আজকে আমরা কী কী নিয়ে কথা বলছি লিসেনার্স, আজকে আমরা কথা বলবো রাসমন নিয়ে. রাসমন, রাসমন কী? একটা খুন, চারটা বয়ান, 76 বছর পরও যেটা বিস্মিত করে. হ্যাঁ লিসেনার্স, রাসমন হচ্ছে একটা মুভি, যে মুভিটা মূলত হচ্ছে রিলিজ হয়েছিল 1950 অর্থাৎ 1950 সালের 26 অগস্ট জাপানের একটা সিনেপ্লেক্সে কিন্তু এটা হচ্ছে কি বলবো এটা রিলিজ হয়েছিল. সো এই ব্যাপারটা নিয়ে, রাসমন নিয়ে যে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো. আমরা কথা বলবো নেটফ্লিক্স নিয়ে, নেটফ্লিক্সে বর্তমানে কোন মুভিগুলো চলছে, নেটফ্লিক্সের কী নিয়ে মানুষের এত এত বেশি আকর্ষণ. আগামীকাল শুক্রবার বা আজকের দিন থেকেই মোটামুটি কিন্তু ছুটির একটা আমেজ শুরু হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার. সো সবাই হয়তো বা মুভি টুভি নিয়ে বসবেন বা নেটফ্লিক্সে মুভি দেখবেন. সো নেটফ্লিক্সে কী কী মুভি আছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো. আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন শেষ পর্যন্ত. আর আমি এই মুহূর্তে একটু মেসেজ সেকশনে চলে যাবো, দেখি কে কে যুক্ত আছে আমার সাথে. আমি প্রথমেই বলছিলাম যে আমার সাথে কিন্তু ইভা যুক্ত হয়ে গেছে. কিউট ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইভা বেশ ভালো আছি. আমার সাথে যুক্ত আছে অনন্যা ঐশী. হ্যালো, আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ডেথ অ্যানিভার্সারি, একটা নজরুলের গান গেয়ে শোনান আপনি. ও আচ্ছা, যাই হোক, আমি খুব ভালো একটা কথা মনে করালেন অনন্যা ঐশী. আমি ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম আপনাদের সাথে কথা বলবো যে আজকে কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী.

যাই হোক, আসলে নজরুলের গান মানে আমার দ্বারা আসলে হবে না, আমি নজরুলের গান থেকে একটু দূরে, মানে এটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, আর আসলে যে কোনো গান গাইলি তো হয় না। তবে অনন্যা বিষয়ে আমি চেষ্টা করবো অবশ্যই। মাম্পি আছে আমার সাথে, দেখা যাচ্ছে কেমন আছেন। আলহামদুলিল্লাহ মাম্পি বেশ ভালো আছি। আমার সাথে যুক্ত আছে কিন্তু তুবা। লাভ বার্ড দেখি আমি বুঝে গেছি এটা তুবা আর কেউ না। কেমন আছো লাভ বার্ড, তোমার রক্তের গ্রুপ কি, তোমাদের অফিসে কি লিফট আছে? ও আমার অফিসে লিফট না থাকলে তাহলে তো হয়তো বা খবরই ছিল, 15 তলায় অফিস, বুঝতেই পারছেন। তোমার রক্তের গ্রুপ, আমার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ। আচ্ছা তৌহিদুল আছে বনশ্রী থেকে আমার সাথে, দেখা যাচ্ছে কেমন আছেন বস। আলহামদুলিল্লাহ বস বেশ ভালো আছি। আমার সাথে যুক্ত আছে জান্নাতুল হীরা। জানো আজ কি হয়েছে, আমাদের সবার আমাদের সরি আমাদের স্যার আমাদেরকে পড়ানোর সময় বলছিলেন 5ই আগস্ট স্বৈরাচারের পতন দিবস, ভুলবশত আমি বলে ফেলেছি 31শে আগস্ট রিদম ভাইয়ার জন্মদিবস। সিরিয়াসলি ও ভাগ্য ভালো স্যার খেয়াল করেনি, কিন্তু আমার ক্লাসমেট বলছিল হু ইজ রিদম, আমি বলেছি ও মাই গড 31শে আগস্ট। ও নাইস নাইস, ও জান্নাতুল হীরা পুরো মুডটাই চেঞ্জ করে দিলেন আমার। আচ্ছা আমার সাথে যুক্ত আছে তমা, রংপুরিয়ান তমা যুক্ত আছে। রিদম ভাইয়া মানে দুইটা গান সবসময় থাকবে, ফার্স্ট পাতার বাসুরি অ্যান্ড সেকেন্ড নামটা হচ্ছে গুলবাহার। কি ভাইয়া রাগ করলো নাকি, এই দুইটা গান আমার খুবই ফেভারিট, আমারও এই দুইটা গান অনেক ভালো লাগে। বাই দ্য ওয়ে এই কয়েকদিন তোমায় SMS করা হয়নি কারণ আম্মুর ফোনে টাকা ছিল না, তবে আমাকে তবে তোমাকে শুনছি কিন্তু। তমা ফ্রম রংপুর, জানো ভাই আজকে আমার বার্থডে। ও মাই গুডনেস তাই নাকি, ও রংপুরিয়ান তোমার বার্থডে, সবাই তো আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। অ্যান্ড তোমা হ্যাঁ।

to you. Tama. Onek onek wishes, best wishes for you. Life e onek boro hon, onek shine koren, apnar shobgulo goal achieve korte paren. Sei duai korchi ebong apnar jonno onek onek bhalobasha rilo tama, onek onek bhalobasha rilo. আর সবাই দোয়া করবেন তোমার জন্য, যাতে তোমার এই আপকামিং লাইফটা খুব সুন্দর হয় এবং সে তার লাইফে আরও সুন্দরভাবে আগাতে পারে। যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে জয়া যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে সামিয়া ফ্রম রংপুর, রিদিম, সে আমাকে রিদিম বলে ডাকে। আমাকে ভুলে গেছো নাকি? না, রিদিমকে রিদিম রিদিমকে আপনি মনে রেখেছেন? রিদিমকে আপনাকে এত সহজে ভুলে যাবে? সো নাইস অফ ইউ, নাইস অফ ইউ। যাই হোক, আমার সাথে আরও অনেকেই যুক্ত আছে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা চলে এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সো বিউটিফুল, বিউটিফুল ওয়ার্ড সাউদা, একটু লিখবেন কষ্ট করে। যাই হোক, আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, আমি সবার সাথেই কথা বলবো, সবার সাথেই আড্ডা দিব। তবে এখন আমরা একটা পাগলা মার্কা গানে চলে যাব। হ্যাঁ, লিসেনার্স জেমসের করা একটা গান শুনবো। ওরে ওরে হাওয়া থামে না রে, বন্ধু আসছে বহুদিন পরে, ওরে ওরে হাওয়া থাম না রে, বন্ধু আসছে বহুদিন পরে। আমরা পাগলা হওয়াতে চলে যাচ্ছি, জেমসের করা পাগলা হওয়া গানটা শুনবো, খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন দিদমের সাথে, থাকবেন উইকেন্ড বাজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। ৩৬ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম আছি আপনাদের সাথে। দেখতে দেখতে আমরা প্রথম ঘন্টার শেষ পর্যায়ে আছি। খুব জলদি সময়টা মনে হচ্ছে চলে যাচ্ছে, বাট আশা করছি পুরো সময় জুড়ে সবাই আমার সাথে থাকবেন, সবার সাথে মন খুলে আজকে গল্প হবে, আড্ডা হবে। আর তখন আমাদের জান্নাতুল হীরা বলছিলেন যে আজ হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। হ্যাঁ লিসেনার্স, 1976 সালের আজকের দিনে কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিন্তু মৃত্যু হয়। তার অসুস্থতার সময় এবং মৃত্যুর পর অনেক সিনেমাতেও কিন্তু হচ্ছে তার এই গানগুলো ব্যবহার করা হয়েছে, বা তার কবিতাগুলো আসলে পরবর্তীতে ব্যবহার করা হয়েছে, তার লেখাগুলো ব্যবহার করা হয়েছে। তো সব মিলিয়ে এই যে তিনি আমাদের জাতীয় কবি, এবং আজকের দিনটা হচ্ছে তার মৃত্যু দিবস। আর এটা হয়তোবা আমরা মোটামুটি সবাই জানি, আসলে আমরা কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী এটা আমরা সবাই সবসময় জানি। তো এই তো এই আর কি। আর আমি কাজী নজরুল ইসলামের সম্পর্কে যদি আরেকটু বলি, কাজী নজরুল ইসলাম আসলে তিনি যে শুধুমাত্র একজন কবি ছিলেন তা কিন্তু না, তিনি ছিলেন একজন অভিনেতা, তিনি ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক, তিনি ছিলেন পরিচালক, মানে সব মিলিয়ে আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অলরাউন্ডার। প্রতিভার এই বরপুত্র সৃষ্টির ক্ষেত্রে আজীবন গভীর নিমগ্ন এক স্রষ্টা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমি যদি একদম মানে তার কি বলবো, যে বিস্তারিত যদি বলতে চাই, শুধু যে অভিনয় করতো বা পরিচালনা করতো তা কিন্তু না, রীতিমতো সে মানে প্রশিক্ষকের কাজও কিন্তু করতো, মানে প্রশিক্ষণ দেওয়া যেটা আর কি, মানে সহশিল্পীদের অভিনয় শেখাতেন তিনি, বা দেখা যাচ্ছে যে সহপাঠী বা সহশিল্পী যারা আছে যারা গান করছে তাদেরকে গান তুলে দিতেন, এমন কি মানে ছোট ছোট উচ্চারণ যেগুলো ছিল সেগুলো নিয়েও কিন্তু কাজী নজরুল ইসলাম সবাইকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন। এবং 30 দশকের দিকে মোস্ট প্রবাবলি নজরুল পার্সি মালিকানাধীন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডান থিয়েটার্সের যেই সুর ভাঙারি আছে সেই পদেও কিন্তু তিনি নিযুক্ত হন। আসলে তার ব্যাপারে কথা যদি এখন শুরু করি, তার ব্যাপারে আসলে কথা বলে শেষ করা যাবে না। আর তার পরিচালনার কথা যদি বলি, আমি নজরুল ইসলাম নিজে পরিচালনা করেছিলেন কিন্তু ধূপছায়া নামের একটা চলচ্চিত্র, যেটাতে হচ্ছে দেবতা বিষ্ণু চরিত্রে ছিলেন তিনি নিজেই। হ্যাঁ মানে আসলে অলরাউন্ডার বলতে হবে এক কথায়। আর 1931 যদি আমি বলি যে অমর চৌধুরীর একটা পরিচালনা একটা চলচ্চিত্র ছিল যেটার নাম ছিল মোস্ট প্রবাবলি জামাই ষষ্ঠী আই গেস, সেখানে কিন্তু তিনি সরকারের ভূমিকায় কাজ করেন। আবার আমি যদি বলি যে মানে এই মুভিটা আসলে কবে রিলিজ হয়, মুভিটা রিলিজ হয়েছিল 1931 এপ্রিল মাসে আই গেস, আমার ডেটটা ঠিক খেয়াল নেই। সো এটা হচ্ছে ক্রাউন সিনেমা হলে কিন্তু হচ্ছে এই জামাই ষষ্ঠী মুভিটা কিন্তু রিলিজ হয়। তারপর আমি যদি বলি যে এই একই মুভিতে বা এই একই বছরে নজরুলের গাওয়া আরেকটা গান যেটা হচ্ছে জলছায়, বা আরেকটা কবিতা নারী, মানে তার আসলে আমি যদি বলি যে আসলে শেষ নেই, কাজী নজরুল ইসলামের সম্পাদনা, কাজী নজরুল ইসলামের তৈরি, তার সৃষ্টির কোনো শেষ নেই। আবার 1939 সালে তার মুক্তি পায় সাপুরে, যেখানে কাহিনীকারও তিনি নিজে ছিলেন, সুরকারও নিজে ছিলেন। আসলে কাজী নজরুল ইসলাম একজন অলরাউন্ডার ছিলেন। আর ঠিক যদি ওভাবেই বলি, আমাদের সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিন্তু আজকে সেই মৃত্যু দিবস, অর্থাৎ 1900 যেটা নিয়ে কথা বলছিলাম যে হ্যাঁ 1976 কিন্তু মূলত এই কাজী নজরুল ইসলামের আজকের দিনে কিন্তু মৃত্যু হয়। আর সেই স্মরণেই কাজী নজরুল ইসলামকে আবারও স্মরণ করছি। আশা করছি তার এই লেখা, তার এই সৃষ্টিগুলো সবসময় আমাদের মাঝে, আমাদের সংস্কৃতিতে বেঁচে থাকবে। যাই হোক, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো সময় জুড়ে যুক্ত থাকার জন্য। শেষ প্রথম ঘন্টা শেষ পর্যায়ে আছি, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছেন। আমি সবার সাথে কথা বলবো, সবার সাথে আড্ডা দিব, তবে এই মুহূর্তে আমি আরও একটা গানে চলে যাব। আর বিকেলবেলার এই মুহূর্তে আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে বারান্দাতে বিকেলবেলা, জয় শাহরিয়ার আর এলিতা করিমের করা একটা গান, খুব সুন্দর একটা গান বারান্দাতে বিকেলবেলা।
চায়ের কাপে যেই গরম ধোয়া, এরকম একটা গান, খুব সুন্দর গানটা। আশা করছি গানটা সবাই এনজয় করবেন। আমি কথা বাড়াচ্ছি না, কথা না বাড়ি সোজা এখন গানে চলে যাচ্ছি। খুব জলদি আবার ফিরে আসছি পরবর্তী ঘন্টায়। আশা করছি সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন লিসেনার্স।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। বরাবর 5টা বাজে হাজির হয়ে গেছি এবং দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। লিসেনার্স, দ্বিতীয় ঘন্টার শুরুর এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি। 6:01 সময়টা মনে হচ্ছে খুব জলদি চলে যাচ্ছে আজকে। যাই হোক, খুবই এক্সাইটেড কজ আজকে বৃহস্পতিবার, আগামীকালকে ছুটির দিন, সবাই ছুটি কাটাবে, সবার মোটামুটি ছুটির আমেজটা হয়তো আজকে থেকেই শুরু হয়ে গেছে। সো আমরা বেশ কিছু মজার বিষয় নিয়ে কিন্তু গল্প করবো, আড্ডা দিব, আশা করছি পুরো আড্ডা জুড়ে সবাই আমার সাথে যুক্ত থাকবেন। আর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এই মুহূর্তে অনেকেই যুক্ত আছে। আমি সরাসরি একটু মেসেজে চলে যেতে চাচ্ছি, দেখে কে কে আছে। প্রথমে দেখতে পাচ্ছি সিলেট থেকে কে আছেন আমার সাথে। মাহি, মাহদি আছে আমার সাথে। ওকে, আপনার নামটা আনকমন। হ্যাঁ, আমার নামটা একটু আনকমন মোটামুটি, আসলে যদিও পেয়েছি আমি রিদম নামের আরও দু একজনকে আমি চিনি, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক বটে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন যুক্ত আছেন, মনসুর আহমেদ। আপনাদের লাইভ কিভাবে দেখতে পারবো? আমাদের লাইভ তো দেখতে পারবেন না, আমাদের লাইভটা শুনতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে টিউন করতে হবে ঢাকা FM 90.4, অর্থাৎ ফ্রিকোয়েন্সিতে গিয়ে 90.4 চ্যানেলটা টিউন করলেই হচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে কে আছে, ইশানা আছে রংপুর থেকে। উড ইউ মাইন্ড টেলিং ইউর ওয়েট? ও নাইস, ওয়েট। আচ্ছা, অনেকে হাইট জানতে চায়, আপনি ওয়েট জানতে চাইলেন, মানে খুবই খুবই ইউনিক ইউনিক কোয়েশ্চেন ইশানা। ইশানা, আমার ওয়েট খুবই কম, আসলে বলতেও লজ্জা লাগে। আচ্ছা, আমার ওয়েট হচ্ছে 60, অ্যারাউন্ড 60 আর কি, 60 কেজি, এর আশেপাশেই আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সাউদা আছে দেখা যাচ্ছে। আই এম গোয়িং টু মিস ইউ অ্যান্ড দ্য শোজ অ্যালট ফর দ্য নেক্সট উইকস। কেন সাউদা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি শো মিস করবেন, কাহিনী কি? আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে, কে যুক্ত আছে? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। সানিম যুক্ত আছে আমার সাথে, ওকে নাইস। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে জবা আছে, আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে পড়ি। ভাইয়া দোয়া করবে, আজকে আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হলুদ, কালকে বিয়ে, আমার যাওয়া হবে না, বাবার বন্ধুর বাসায় কালকে রাতে দাওয়াত, মা বাবা বলেছে নিয়ে যাবে না, তাই আমি আর জোর করিনি, থাক মেয়ে বলে কথা না। তারপর বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলেও একটা কথা, আসলে মিস করলেও কেমন না, যাই হোক বাবা মার উপরে তার কোনো কথা হতে পারে না। আর আপনার বেস্ট ফ্রেন্ডের, আপনি যেভাবে লিখেছেন আজ গায়ে হলুদ কালকে বিয়ে, আমার একটা গানের কথা মনে পড়েছে, কোন গানটা একটু গেস করেন তো। গানটা হচ্ছে, একটা গান আছে, আজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া। যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি আদিবা জামান আছে রংপুর থেকে আমার সাথে। আমার সাথে যুক্ত আছে জুই, আমার সাথে যুক্ত আছে ফারিয়াত, ফারিয়াত যুক্ত আছে আমার সাথে। আমার সাথে কেউ একজন যুক্ত আছে, হাই লিখেছে, নামটা লিখলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কে আছে, তমা আছে রংপুর থেকে। ওকে রিদম ভাই, থ্যাংকস এত সুন্দর একটা উইশ করার জন্য, থ্যাংকস দিলে তো হচ্ছে না তমা, আমার ট্রিট কোথায়, ট্রিট লাগবে না। নাজিয়া আছে রংপুর থেকে, ভাই তোমার ভয়েসটা এত এত ভালো লাগে আমার যে বুঝাতে পারবো না, ও মিনস এ লট, মিনস এ লট। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে মোস্তফা আছে আমার সাথে। আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, হাই ব্রো কী খবর? আলহামদুলিল্লাহ ব্রো ডুইং গুড, নামটা লিখেন, নামটা লিখলে তো বুঝতে ইজি হয় আমার জন্য। রিদম ভাই সালাম নিবেন, কেমন আছেন? জামির, জামির আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সিলেট থেকে যুক্ত আছে রিহান। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে সাউদা। আচ্ছা, এটা কোন সাউদা, আই ডোন্ট নো। আচ্ছা, আপনার বার্থডেও 31st August, আমি জানতাম না অগস্টে এত মানুষের বার্থডে, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডের বার্থডে অগস্টে। হ্যাঁ, অগস্টে মোটামুটি অনেকের বার্থডে থাকে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি জুয়েল ভাই যুক্ত হয়ে গেছেন মালয়েশিয়া থেকে। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, দেশের বাইরে থেকে যুক্ত হয়ে গেছেন, আশা করছি পুরো সময় জুড়ে থাকবেন আমার সাথে। আমাদের বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কিন্তু কথা হবে আজকে,
সো আশা করছি কেউ এগুলো মিস করবেন না। বাট এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি আমরা, আমরা এখন আরজিনের করা একটা গান শুনবো, যেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক মানুষকে ভালোবাসি, হয়তোবা সে মানুষটা ভালোবাসা ফেরত দিতে চায় না, তার উদ্দেশ্যে এই গানটা, ভালোবাসা দিবি কিনা বল, মানে ভালোবাসা দিতেই হবে, ভালোবাসা না দিলে হবেই না। যাই হোক, আমরা আরজিনের করা ভালোবাসা দিবি কিনা বল গানটাতে চলে যাচ্ছি। আশা করছি গানটা এনজয় করবেন, অ্যান্ড সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন লিসেনার্স।

0: তুই।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথেই। আশা করছি সবাই এনজয় করছেন। আমাদের প্লে লিস্ট জুড়ে খুব সুন্দর সুন্দর গান কিন্তু প্লে হচ্ছে একের পর এক। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু মাগরিবের আজান হয়ে গেছে, আমরা একদম সন্ধ্যার মুখোমুখি আছি। দিনের আলো গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। আশা করছি এই সন্ধ্যার এই শুরু থেকেও আমাদের আড্ডাটা আরও বেশি জমে উঠবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, আপনারা কিন্তু খুব ইজিলি আমার সাথে কানেক্ট হতে পারবেন, আমাকে লিখতে পারবেন আপনার অজানা কথা, অবলা কথা, আমার সাথে আপনার যে কোনো মোমেন্ট শেয়ার করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে লিসনার্স আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি আপনি চলে আসেন, সেখানে কিন্তু আপনি খুব ইজিলি আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারবেন বা মেসেজ করতে পারবেন। আবার আমাদের নাম্বারেও লিখতে পারবেন, 01841904904। ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। সো লিসেনার্স, আশা করছি অবশ্যই সবাই যুক্ত হবেন, লিখবেন। আর এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের গতকালকে থেকে আমরা আমাদের সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে সব জায়গাতে দেখা যাচ্ছে ইলিয়াস কাঞ্চন, আমাদের বাংলাদেশের যে একজন অভিনেতা আছেন, পুরনো অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটা কি আসলে কোনো গুজব, নাকি ইলিয়াস কাঞ্চন আসলেই মারা গেছেন? লিসেনার্স, ইলিয়াস কাঞ্চনের এই মৃত্যুর খবরটা এটা টোটালি একটা গুজব। সর্বশেষ শারীরিক অবস্থা কিন্তু জানিয়েছে তার পরিবার, অর্থাৎ তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন এবং তিনি মারা যাননি, এরকম এই যে নিউজগুলো যারা ছড়াচ্ছেন এটা হচ্ছে টোটালি একটা প্রোপাগান্ডা। আর আমি আমি যদি বলি যে এর আগেও আমাদের বাংলাদেশে এরকম বেশ কয়েকবার হয়েছে, আমি যদি আমাদের প্রখ্যাত এটিএম শামসুজ্জামানের কথা বলি, তার তিনি যখন অসুস্থ ছিলেন তার মৃত্যুর খবর নিয়েও কিন্তু বেশ কয়েকবার ফেসবুকে কিন্তু খুব বড়সড় আলোড়ন সৃষ্টি হয়েছিল, যেগুলো আসলে টোটালি ফেক নিউজ। এবং এই ফেক নিউজগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সবার মনকে কিন্তু হচ্ছে বিভিন্নভাবে কিন্তু ডাইভার্ট করা হয়। আমি যদি ইলিয়াস কাঞ্চনের এই খবরটা নিয়ে একটু বলি, যে এই যে যোগাযোগ মাধ্যমে যে তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছে, এই খবরটা টোটালি মিথ্যা, এটা কিন্তু জানিয়েছে তার নিজস্ব পরিবার। বর্তমান লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা এবং বেশ ভালো আছেন। এবং আমি যদি লাস্ট খবর দিই যে তার সিটি স্ক্যান এবং এমআরআই করার কথা রয়েছে, এবং ইলিয়াস কাঞ্চন নিজেও কিন্তু তার এই মিথ্যা মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। আর আমি আসলে যদি এই ব্যাপারটা নিয়ে বলি যে বাংলাদেশে প্রায় সময় কিন্তু এরকম কিছু প্রোপাগান্ডা উঠে আসে এবং হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ে, যেগুলো আসলে টোটালি কিন্তু আমাদেরকে মেন্টালি একটা হ্যারেস করে। সো আশা করছি এইসব গুজবে কেউ কান দিবেন না, এবং গুজব ছড়ানো থেকে সবাই হচ্ছে নিজেকে সবসময় দূরে রাখবেন, এবং হচ্ছে এই গুজব ছড়ানো থেকে সবসময় হচ্ছে মানে গুজব যাতে না ছড়ায় এরকমটা সবসময় চেষ্টা করতে হবে। আর যে কোনো নিউজ আগে যাচাই বাছাই করবেন যে নিউজগুলো কতটুকু অথেন্টিক এবং নিউজগুলো কতটুকু ভ্যালিড, তারপরে হচ্ছে সেগুলো আপনি শেয়ার করার চেষ্টা করবেন বা হচ্ছে অন্যদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন। সো ইলিয়াস কাঞ্চন ভালো আছে এটাই, আর এবং আশা করছি যে আমাদের বাংলাদেশের এই অভিনেতা, যিনি কিনা বাংলাদেশের চলচ্চিত্রে অনেক অনেক অনেক অসাধারণ কাজ কিন্তু তিনি দিয়েছেন, তিনি আরও বেঁচে থাকুক, তিনি তার দীর্ঘায়ু কামনা করছি, এবং সে ভবিষ্যতে আরও ভালো কিছু কাজ যেন আমাদের উপহার দিতে পারে সেই কামনাই রাখছি। যাই হোক লিসেনার্স, আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা আমার সাথে যুক্ত আছেন, সবার প্রতি আসলে অনেক অনেক ভালোবাসা। কজ এই যে মাইকের অপর প্রান্ত থেকে আপনারা যারা আমাকে রেগুলার শুনছেন, রেগুলার মেসেজ করছেন, লিখছেন, আসলে আপনারা খুবই, আমি মানে আপনাদের প্রতি হয়তো সবসময় কৃতজ্ঞ থেকে যাব, কজ আপনাদের জন্যই হয়তো আমার প্রতিটা আড্ডা এতটা সুন্দরভাবে কিন্তু জমে ওঠে। আর আমার সাথে আমি যদি বলি অনেকেই যুক্ত আছে, আমি সবার মেসেজই পড়বো, সবার সাথেই আমরা আড্ডা দিব। তবে যেহেতু এখন সন্ধ্যা নেমে গেছে, আমার মনে হয় একটা সন্ধ্যার গানে যাওয়া উচিত। আমরা হ্যাপি এখন ধরে একটা গান শুনবো, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে,
লিসেনার, সন্ধ্যার এই মুহূর্তে, সন্ধ্যা নেমে এসেছে, আমরা সন্ধ্যার এই মুহূর্তে আবার এলো যে সন্ধ্যা গানটা শুনবো বাই হ্যাপি আকন্দ। আশা করছি গানটা সবাই এনজয় করবেন। আমি রিদম খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন লিসেনার্স।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পাশ তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাশ তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর হৃদম আছি আপনাদের সাথে। দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ লিসেনার্স, 7:01 শেষ ঘন্টার শুরুর এই মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন এবং আমাদের এই বিকাল গড়িয়ে আমরা সন্ধ্যায় চলে আসলাম এবং সন্ধ্যা গড়িয়ে কিছুক্ষণ পর রাত হয়ে যাবে। আগামীকাল ছুটির দিন, আশা করছি আজকের এই দিনটা, ছুটির আগের দিনের এই যে পবিত্র বৃহস্পতিবার, বৃহস্পতিবার এই সময়টা সবার সাথে যে আড্ডাটা জমে উঠেছে, আশা করছি এই আড্ডাটা জমজমাট আছে এখন পর্যন্ত। আমি যদি দেখি আমার সাথে অনেকেই যুক্ত আছে, আমি এই লাস্ট ঘন্টার এই শুরুর দিকের এই মুহূর্তে আমি একটু দেখব কে কে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কে যুক্ত আছে। কোথায় মিষ্টি ভাইয়া, আমি মেসেজ দিলে তুমি পড়ো না, ঠিকই অন্য কেউ দিলে তুমি পড়ো, আমি তোমাকে বিরক্ত করি কেন জানো? আমার কোনো ভাইয়া নেই, তোমাকে আমার নিজের ভাইয়া মনে হয় তাই তোমাকে মেসেজ দিই। আচ্ছা দেখেন, আমি আপনার মেসেজ দেখামাত্র কিন্তু পড়লাম। সো এখানে যদি কেউ ভাবেন যে আমি আমার মেসেজ পড়ছি না বা আপনার মেসেজ পড়ছি না, এটা আসলে টোটালি কিন্তু একটা রং থিঙ্কিং। আচ্ছা যাই হোক, সামিয়া আছে রংপুর থেকে দেখা যাচ্ছে। রিদিম, ভালো করে সবাইকে বলে দাও যে আমি একাই তোমাকে রিদিম বলে ডাকবো আর কেউ যেন তোমাকে রিদিম বলে না ডাকে। ওকে ফাইন ফাইন, ঠিক আছে, রিদিম নামটা শুধু সামিয়ার জন্য। তোমার জন্মদিন কবে? তুবা আছে, তুবা জিজ্ঞেস করছে জন্মদিন। ও জন্মদিন আজকে 27 তারিখ, 28, 29, 30, আর 3 দিন বাকি, তারপরেই হচ্ছে এই রিদমের সেই প্রতীক্ষিত, বহুল প্রতীক্ষিত একটা দিন, অর্থাৎ জন্মদিন 31 অগস্ট। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে পারমিতা যুক্ত হয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে যুক্ত হয়েছে আমার সাথে তানভীর রংপুর থেকে। তারপর আমার সাথে যুক্ত হয়েছে কে যুক্ত হয়েছে আমার সাথে, দেখতে পাচ্ছি বিউটি যুক্ত হয়েছে সিলেট থেকে। নাইস, সো নাইস, পড়ি আছে এখন পর্যন্ত, নামাজের পর আবারও কথা হলো। হ্যাঁ ভালো লাগলো খুব, আবারও ফিরে এসেছেন। আচ্ছা তারপর আসসালামু আলাইকুম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মাম্পি আছে আমার সাথে। লক্ষ্মী সোনা, জীবন গল্প প্রোগ্রামের প্রথম গেস্ট তুমি হবে কি? মানে তোমাকে দিয়ে জীবন গল্পটা স্টার্ট করলে কেমন হবে? ও নাইস থিঙ্কিং, নাইস থিঙ্কিং মাম্পি। বাই দ্য ওয়ে, আনফরচুনেটলি জীবন গল্পে আমাকে দিয়ে শুরু হচ্ছে না, তবে তবে তবে আপনাদের জন্য জীবন গল্প কিন্তু খুব জলদিই চলে আসছে। আশা করছি রিদমের জায়গায় অন্য কোনো গেস্ট থাকবে, গেস্টের জীবন কাহিনী শুনবেন, জীবন কাহিনী আপনারা এনজয় করবেন, হয়তোবা রিলেট করবেন, হয়তোবা কেউ কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, বাট আশা করছি এই জীবন গল্পর এই অনুষ্ঠানটা আপনারা সবাই এনজয় করবেন। মুকুল ভাই থাকবে আপনাদের সাথে, অ্যান্ড বিস্তারিত তো অবশ্যই আমাদের ঢাকা FM 90.4 এর সাথে থাকলেই আপনারা ডিটেলস পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, আর আমি তখন বলছিলাম হচ্ছে আমাদের এই যে আজকের এই দিনটা, এই যে ছুটির সময়, কিন্তু আমরা মুভি দেখতে বেশ বেশ পছন্দ করি। সো আমি যদি কিছু মুভি নিয়ে কথা বলি, হ্যাঁ একটা মুভি নিয়ে আমি একটু কথা বলবো। আমি শুরুতেই বলেছিলাম, একদম শুরুতে, যে রাসমনো, হ্যাঁ সরি রাসমন, রাসমনো না, রাসমন নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। সো রাসমন কি? 1950 অর্থাৎ 1950 সালের 26 অগস্ট জাপানের প্রেক্ষাগৃহে একটা মুভি প্রকাশ হয়েছিল, যে মুভিটার নাম ছিল রাসমন। আচ্ছা, মানব ইতিহাসের এই আদিম অ্যান্ড জটিল প্রশ্নটি সেলুলয়েডের ফিতায় সবচেয়ে গভীরভাবে যিনি তুলে ধরেছিলেন, তিনি হলেন জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া। আজ থেকে 76 বছর আগে 1950 সালের 26 অগস্ট জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই সাদা কালো চলচ্চিত্র, অর্থাৎ রাসমন। মুক্তির সময় হয়তো কেউ ভাবেনি ছবিটি শুধু জাপানি সিনেমার ইতিহাসই বদলে দেবে না, বরং বিশ্ব চলচ্চিত্রে সত্য, স্মৃতি এবং মানব প্রকৃতিকে দেখার ধরনও আমূল পাল্টে দেবে। সেই চলচ্চিত্রটির নামই কিন্তু রাসমন। তো রাসমন এই ব্যাপারটা, রাসমন এই মুভিটার সাথে আসলে যাদের কোনো কানেক্টিভিটি নেই, বা আসলে রাসমন মুভিটা এখন পর্যন্ত যারা এনজয় করেননি, চাইলেই কিন্তু আপনারা খুব ইজিলি মুভিটা এনজয় করতে পারেন। আর এই মুভিতে রয়েছে কিন্তু অনেক বেশি টুইস্ট, অনেক বেশি রহস্য এবং কিছু প্রশ্ন যেগুলোর উত্তর এখন পর্যন্ত কিন্তু পাবলিক পায়নি।
সো যারা এই মুভিটা দেখতে চান, আশা করা যায় মুভিটা দেখলে খুব এনজয় করবেন। রাশোমন বিস্তারিত জানতে পারবেন, ইউটিউবে দেখতে পারবেন। সো আমার মনে হয় একটু একটু ঘাটাঘাটি করলেই হয়তো আপনারা ব্যাপারটা নিয়ে আরও আরও ক্লিয়ারলি কিন্তু পেয়ে যাবেন। সো রাশোমন যে মুভিটা আছে এটা হচ্ছে আকিরা কুরাসাওয়ার করা একটা মুভি। সো মুভিটা এনজয় করতে পারেন। আর আমরা অবশ্যই এরপরে আবার নেটফ্লিক্স নিয়ে কথা বলবো। নেটফ্লিক্স নিয়ে আরও কিছু কিছু নেটফ্লিক্সে কিছু মুভি আছে, ট্রেন্ডিং মুভি, যেগুলো আপনারা দেখতে পারেন বা যেগুলো নিয়ে আসলে ডিসকাস করা যায়। সো সেগুলো নিয়েও আমরা কথা বলবো, আশা করছি সেই পর্যন্ত সবাই থাকবেন। বাট এই মুহূর্তে শেষ ঘন্টার এই শুরুর মুহূর্তটা আমরা একটা সুন্দর গান দিয়ে শুরু করে দিব। আমরা এখন লালন ব্যান্ডের খ্যাপাল দরমের একটা গান শুনবো, তাল তোমালের বনেতে আগুন লাগে মনেতে। খুব সুন্দর একটা গান। সো আমি এত কথা বাড়াবো না, সুমের এই গানটাতে চলে যাচ্ছি। আশা করছি গানটা সবাই এনজয় করবেন, অ্যান্ড সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
1: ছত্রিশ টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর যে রিদম এখন পর্যন্ত আছে আপনাদের সাথেই। লিসনার্স, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, যে কোনো সময় হয়তোবা হুট করে বিদায় নিতে হবে। আশা করছি আজকের এই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই আড্ডাটা সবাই এনজয় করেছেন এবং সবার আড্ডাটা জমে উঠেছে, আড্ডাটা সবাই হচ্ছে ভালোভাবে নিয়েছেন এবং মানে সবার সময়টাকে একটু রাঙিয়ে তুলতে পেরেছি। মানে সবসময় এটাই চেষ্টা করি। তো যাই হোক, দেখতে দেখতে শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টা শেষ মুহূর্তে আছি। আর আমি যদি বলি যে উইকেন্ড, হ্যাঁ আজকে আমাদের উইকেন্ড বাস, সো উইকেন্ড নিয়ে যদি একটু কথা বলি, উইকেন্ড যদি আপনি একটু সুন্দরভাবে কাটাতে চান, অনেকেই আছেন যারা কিনা মুভি দেখতে খুব পছন্দ করেন, সেটা যদি নেটফ্লিক্স হয়। নেটফ্লিক্সে আপনারা সবাই জানেন যে নেটফ্লিক্সে কিন্তু সব জোস জোস গান কিন্তু জোস জোস মুভি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, নেটফ্লিক্সে মুভি দেখতে চাচ্ছেন বাট বুঝতে পারছেন না যে কী মুভি দেখবেন, আমি কিছু মুভি আপনাকে সাজেস্ট করি। ধরেন রোমান্টিক মুভি দেখতে চাচ্ছেন, আবার সাথে একটু হাসতেও চাচ্ছেন, অর্থাৎ রোমান্টিক মুভির সাথে বাড়তি কমেডি, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন ককটেল টু, যে সিনেমাটা আছে সেটা কিন্তু দেখতে পারেন, যেখানে আধুনিক সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্বের টানাপোড়া কিন্তু এখানে আপনি ভিজিবল আছে এবং দেখতে পারবেন। যেটাতে অভিনয় করেছে শহীদ কাপুর, কৃতি সানন, দেন রশ্মিকা মন্দানা, হ্যাঁ মানে এই মুভিগুলো দেখতে পারেন। আর এটার আইএমডিবি

রেটিং হচ্ছে 6.8। আচ্ছা, তারপর আপনি যদি দেখতে চান ভয়, ভয়ের সাথে সাসপেন্স অর্থাৎ থ্রিলার দুইটাই চান, তাহলে একটা মুভি দেখতে পারেন। সেই মুভিটা হচ্ছে নেটফ্লিক্সে পেয়ে যাবেন, যেটা হচ্ছে হলিউডেরই একটা মুভি, ট্রাস্ট। এই মুভিটা দেখতে পারেন, সোফি টার্নার অভিনীত ট্রাস্ট, এই থ্রিলার সিনেমাটি আপনি কিন্তু নেটফ্লিক্সে পেয়ে যাবেন। আর আমি যদি বলি যে এই সিনেমাটাতে সোফি টার্নার ছাড়াও ধরেন আরও অভিনয় করেছে রাইসা কয়রো বা বিলি কম্পাবল, পিটার মেনসা, হ্যাঁ আরও অনেকেই আছেন সাইড ক্যারেক্টারে। সো আপনার মুভিটা এনজয় করতে পারেন। এখানে আপনারা যেমনটা পাবেন ভয় পাবেন, ঠিক একইভাবে আপনার থ্রিলার যেই ব্যাপারটা আছে, থ্রিলিং ব্যাপারটাও এনজয় করতে পারবেন। যদিও এই মুভিটার রেটিং খুবই কম, খুবই কম। এই মুভিটা হচ্ছে 10-এ মাত্র 3.9 অর্থাৎ 3.9 রেটিং, বাট তারপরও আপনি কিন্তু এটা খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন নেটফ্লিক্স। অ্যান্ড আমি যদি বলি এটা এনজয় করতে পারবেন আপনি। তারপর যদি আপনি ভয়ঙ্কর একটা মাদক সম্রাটের গল্প দেখতে চান, বা ধরেন যেই মুভিটাতে আসলে একটা ভয়ঙ্কর মাদক সম্রাট বা হচ্ছে একটা কালচার আসলে আপনি এনজয় করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন ফেসিং অ্যাল চেপো, যেটা আপনি নেটফ্লিক্সে পেয়ে যাবেন। আর এই মুভিটার রেটিংয়ের ব্যাপারে যদি বলি, এটা আইএমডিবিতে রেটিং আছে কিন্তু 6.7। বুঝতেই পারছেন খুবই ইন্টারেস্টিং একটা মুভি। আর এই মুভিটা কিন্তু খুব সুন, খুব রিসেন্ট অর্থাৎ 21 অগস্টে কিন্তু এটা হচ্ছে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। তারপর আপনি যদি তামিলের কোনো মুভি দেখতে চান, তামিলের মুভি কিন্তু আমরা খুব বেশি এনজয় করি। সো তামিলের একটা মুভি দেখতে পারেন আপনারা, যেটার নাম হচ্ছে পিয়ার প্রেমা কল্লামন। এই মুভিটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে দেশের তামিলের কথা যদি বলি, তাদের দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে কিন্তু এই মুভিটা একদম এক নম্বরে। এটা মূলত বিয়ে অ্যান্ড হচ্ছে পারিবারিক সম্পর্ক যেই গুলো জুড়ে যেই গল্পগুলো হয়, সেই গল্পই কিন্তু হচ্ছে এই মুভিটা তৈরি করা হয়েছে। সো আপনারা এটা এনজয় করতে পারেন। আর এটার রেটিং কিন্তু অনেক বেশি, এটা 7 রেটিং করা আছে নেটফ্লিক্সে আইএমডিবিতে। আচ্ছা, তারপর আপনি যদি ধরেন আরও একটা গল্প আছে, যেটা হচ্ছে নিজ বাড়িতেই আটকে পড়ার মতো একটা গল্প, দ্য লাস্ট হাউস। এই মুভিটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। অ্যান্ড এই মুভিটা আমার মনে হয় এই মুভিটা রেটিং কম হলেও এটার 5.5 রেটিং করা আছে আইএমডিবি থেকে। বাট আই মানে এটা আমার যতটুকু ধারণা, এই মুভিটা যদি আপনি দেখেন খুব বেশি এনজয় করতে পারবেন। আচ্ছা, দর্শকদের পছন্দের তালিকায় এই মুভিটা আছে 5 নম্বরে, যেটা হচ্ছে সায়েন্স ফিকশন থ্রিলার বলা চলে, দ্য লাস্ট হাউস। সিনেমাটি অগস্টের ফার্স্ট উইকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। আর আমি রেটিংয়ের ব্যাপারে তো বললামই যে 5.5। আর এই গল্পের একটা 4 সদস্যের পরিবারকে ঘিরে কিন্তু এই গল্পটা মূলত তৈরি করা হয়েছে। হঠাৎ করে তারা নিজেদের বাড়ির ভেতরে আটকা পড়ে, বাহিরে বের হওয়ার কোনো পথ নেই। খাবার ও প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে সেগুলো কিন্তু মানে ফুরিয়ে আসছে, এরকম একটা সিকোয়েন্সই কিন্তু এই মুভিটা পরবর্তীতে আস্তে আস্তে আগায়। আর আমি যদি এটা কাস্টিংয়ের কথা বলি, গ্রেটা লি, দেন হচ্ছে ওয়াগনার মোরা, সিড অ্যাডওয়ার্ড সহ আরও অনেকেই আছে, চাইলেই আপনার মুভিটা খুব ইজিলি কিন্তু এনজয় করতে পারেন। সো এই উইকেন্ডটাকে যদি আরেকটু ধামাকা করতে চান, উইকেন্ড যদি জমজমাট করতে চান, মুভি এনজয় করতে পারেন। আর আমার মনে হয় এই মুভিগুলো কিন্তু বেস্ট হবে। সো আশা করছি অবশ্যই মুভিগুলো সবাই একটু চেক আউট করবেন। অ্যান্ড নেটফ্লিক্সের যারা সাবস্ক্রিপশন করা আছে অবশ্যই মুভিগুলো একটু চেক আউট করবেন। আর যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে আমার সাথে যুক্ত ছিলেন। আমি এখন একটু মেসেজে চলে যাব, দেখি কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে নবনীতা। ওকেই, পারমিতার পর নবনীতাও চলে এসেছে। জানেন আমি মাত্র আপনার ফটো দেখছি, এতদিন শুধু আপনার সুইট ভয়েস শুনেছি, আজকে দেখলাম যে আপনি অনেক ড্যাশিং। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। সাথী আছে আমার সাথে, দেখা যাচ্ছে প্রতিদিন শুনি বাট কখনো SMS দেওয়া হয় না। SMS করবেন, SMS করলে হয়তো আমাদের আড্ডাটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। কোথায় আমার মেসেজ পড়ো না কেন, এই যে মেসেজ পড়লাম। সিলেট থেকে রিহান যুক্ত আছে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে উর্মি আছে। SSC দিয়েছিলেন কোন গ্রুপ থেকে? সায়েন্স থেকে দিয়েছিলাম। এই রিদম, তুমি কেন তানহাপুর বলা কথা আবার বলছো? তুমি কি ওনাকে কপি করছো? না না না, কপি কেন করব, তানহাপুর কোন কথা আবার আমি বলে ফেললাম। আচ্ছা যাই হোক, ইভা আছে আমার সাথে রংপুর থেকে, দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আফিফা, মুবাশিরা, সামিহা। ওরে বাবা, এটা কি একজনই নাকি তিনটা নাম? মাম্পি আছে আমার সাথে, দেখা যাচ্ছে। সত্য করে একটা কথা বলো তো, তুমি রাতে কয়টায় ঘুমাও, মানে ফোন চালানো শেষ করে কয়টায় ঘুমাও? আচ্ছা, ফোন টোন বুঝি না, আমার রাতের বেলা ঘুমাতে ঘুমাতে প্রতিদিন প্রায় 3-4টার মতো বেজে যায় আর কি। আচ্ছা, আমার সাথে আরও বেশ কয়েকজন যুক্ত আছে, আমি সবার সাথে কথা বলবো, সবার মেসেজই পড়বো। তবে এই মুহূর্তে একটা গানে যাবো আমরা এখন রাজীবের করা দ্য হিট অ্যালবাম 3-এর একটা গান শুনবো, বলো স্বরূপ, রামানন্দ দর্শনে। খুব সুন্দর একটা গান, গানটা আশা করছি এনজয় করবেন। আমি এত কথা না বাড়ি এখন সোজা গানে যাচ্ছি, খুব জলদি হয়তো বিদায় মুহূর্তে আসবো, বাট খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন, লিসেনার্স।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Il a souillé ton âme, toi tu t'es battu. Ton cœur est plus précieux que de

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারের কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো ডিয়ার লিসেনার্স, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের উইকেন্ড বাজ অনুষ্ঠানের। আশা করছি পুরো সময় জুড়ে সবাই যুক্ত ছিলেন, এনজয় করেছেন আজকের আমাদের এই বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত এই আড্ডাটা। অ্যান্ড আশা করছি আগামীকাল ছুটির দিন সবার খুব সুন্দরভাবেই কাটবে। বেশ কিছু মজার ব্যাপার নিয়ে আজকে আমরা গল্প করেছি, বেশ কিছু মুভি আপনাদের সাজেস্ট করেছি, চাইলেই দেখতে পারেন। আর আমি শেষ মুহূর্তে একটু দেখবো আমার সাথে কে কে যুক্ত আছে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে একদম শেষ পর্যন্ত যুক্ত আছে, কে যুক্ত আছে কোথায়? আচ্ছা মন যুক্ত আছে আমার সাথে দেখা যাচ্ছে। রিদম ভাই কেমন আছো? কাজের আর মাগরিবের নামাজের জন্য তোমাকে শুনতে পারিনি, এখন শুনছি। আর গতকালকের হবিগুলো পড়েছো? হ্যাঁ আমি গতকালকের হবিগুলো পড়েছি আপনার, বেশ ভালো লেগেছে। আচ্ছা জান্নাতুল হীরা আছে আমার সাথে দেখা যাচ্ছে, তোমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, তাহলে তো তোমাকে মশা কামড়ানোর কথা। আচ্ছা রংপুর থেকে পড়ি আছে একদম শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। পড়ি অনেক অনেক ধন্যবাদ শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থাকার জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে মিষ্টি ভাই, তোমার জন্মদিন আসছে যে আমার অনেক মন খারাপ, কারণ একটা বছর চলে যাচ্ছে। ঠিক আছে মিষ্টি ভাইয়া, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজকের মতো আমিও বিদায় জানাচ্ছি, সানিমও বিদায় নিয়েছে দেখা যাচ্ছে, সানিম আল্লাহ হাফেজ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে তানভীর যুক্ত আছে শেষ মুহূর্ত পর্যন্ত। আচ্ছা আমার সাথে যুক্ত আছে কে? রাতুল যুক্ত আছে রংপুর থেকে। আমার সাথে মেহেক যুক্ত হয়েছে শেষ মুহূর্তে। আচ্ছা মাম্পিও বিদায় নিয়েছে দেখা যাচ্ছে, আমার থেকে বিদায় নিল। অনন্যা ঐশী আছে আমার সাথে, সরি আমি ছিলাম না আজকে আপনার শো পাঁচটায়, ওইটা আমার মনে ছিল না, তিনটায় মেসেজ দিয়েছিলাম। হ্যাঁ অনন্যা ঐশী, আমি আপনার মেসেজ পেয়েছি। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে একদম শেষ মুহূর্তে যুক্ত আছে কে আছে, যাই হোক নামটা লিখে নেই, নামটা লিখলে খুব খুশি হতাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যারা যুক্ত ছিলেন, পুরো সময় জুড়ে যারা মেসেজ করেছেন, লিখেছেন, মনের কথাগুলো শেয়ার করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা গল্প করেছি, চাইলে এই মুভিগুলো দেখতে পারবেন আপনারা। আজকের মতো আমি এখানেই আজকের এই উইকেন্ড বাজ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে। আবারও আগামী সপ্তাহে সোমবারে হাজির হয়ে যাব মিড ডে ফিলস নিয়ে, আশা করছি তখন আবারও সবাই যুক্ত হবেন, আবারও আমরা গল্প করব, আড্ডা দিব। আর এই বিদায় মুহূর্তে আমরা খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নেব, শিবলু আলেয়া আর ইমনের করা একটা গান শুনবো, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। খুব সুন্দর একটা গান, ইন্টারেস্টিং একটা গান, এটা কোক স্টুডিও বাংলার কম্পোজ করা একটা গান। সো গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, আশা করছি আবারও আগামী সপ্তাহে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: বাড়ি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Taka FM 90.4.
1: Çağrı
0: Şabasatı.
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Socialite Flex.
1: Ack Nation, Ack Station.
2: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
3: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
2: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
3: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
2: আম্বার আইডি।
3: রাইট,
4: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: কে? প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে 2 ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু, চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় সংসদে শোক প্রস্তাব। নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 362। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের গভীর শোক ও দুঃখ প্রকাশ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপতির। পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 এসআই, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রাজধানীর বস্তি উন্নয়নে 10,000 কোটি টাকা বিনিয়োগের আগ্রহ চীনের। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ড এ দলকে 23 রানে পরাজিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয়। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এই শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ সদস্যবৃন্দ এই উপলক্ষে 1 মিনিট নীরবতা পালন করেন। সংসদে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকার ও 14 জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া 21শে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি, 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা দৃশ্যমান।
2: আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান বাংলাদেশে। আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা, 48 ঘন্টা, ক্ষেত্র মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক 4টি হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
3: এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে, আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগে ভালো মন্দ এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত একটি সেই সময়টি এখনো আসেনি।
0: পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত 7ই আগস্ট 2026 মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের দৃষ্টিতে 3 দেশের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এর আগে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য 5 সদস্যের সভাপতির প্যানেল মনোনীত করেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী মনোনীত সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠক সরকারি ছুটির দিন এবং 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল 3টায় বসবে। আগামী 10 সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শেষ হবে। আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। নেপালের মধ্যাঞ্চলীয় রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত 362 জনের মৃত্যু হয়েছে আর নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ রয়েছে প্রায় 1,500 মানুষ। নিখোঁজদের মধ্যে 800 জনের বেশি বিদেশি পর্যটক। বিশেষজ্ঞরা বলছেন হিমবাহের ধস, অতিবৃষ্টি ও ভূমিধস একাধিক কারণ মিলে তৈরি হয়েছে এই বিপর্যয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন দুর্যোগের ঝুঁকি আরও বাড়ছে কিনা উঠছে সে প্রশ্ন। আরো শুনুন প্রতিবেদনে।
4: প্রবল স্রোত আর কাদার নিচে মুহূর্তে বদলে গেছে পুরো জনপদ, ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক ও যানবাহন। এখনো দুর্গম এলাকায় চলছে নিখোঁজদের খোঁজ। মর্মান্তিক এই দুর্যোগের একাধিক কারণ রয়েছে বলে বাংলাদেশ বেতারকে জানান বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ এবং সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিপিআরডির প্রধান নির্বাহী মোহাম্মদ শামসুদ্দোহা।
5: তিব্বতের ওইখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, যেটা ফলে ফ্লো বেড়েছে, এইটা একটা। আরেকটা হচ্ছে যে এই ফ্লো বৃদ্ধির সাথে সাথে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে এবং ইসিমুড বলছে যে ল্যান্ডস্লাইড না শুধু, এটার সাথে একটা হচ্ছে মানে সলিড রক, বড় সলিড রক যেটা ল্যান্ডস্লাইড এর সাথে একটা নদী আছে সেই নদীতে এসে পড়ছে, যার ফলে নদীর পানি প্রবাহ প্রথমে বিঘ্ন হয়েছে, তারপরে হচ্ছে সেটা ডাইভার্টেড হয়েছে এবং আরো শক্তিশালী হয়ে নিচের দিকে নামছে। মানে এখানে মাল্টিপল কজ আছে।
4: তবে এই দুর্যোগকে শুধু তাৎক্ষণিক প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। প্রাকৃতিক অধিকার কেন্দ্রিক শাসন কাঠামো প্রণয়নকারী ও প্রবক্তা এবং চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বাংলাদেশ বেতারকে জানান,
6: হিমালয়ের গ্লেসিয়ার আশঙ্কাজনক গতিতে গলতে শুরু করছে এবং সেটা এই শতকের শেষ নাগাদ 80% বরফ গলে যাবে। তো ওখানে একটা হিমবাহ গলে গেছে, সেই হিমবাহটা গলে যে পানিটা বাড়ছে যেটাকে বলা হয় গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বলে, বাংলা যেটা বলে হিমবাহ সৃষ্ট হ্রদ ফেটে যে বন্যাটা হয়, এটা কিন্তু ওখানে শেষ হচ্ছে না, এটা চূড়ান্ত ভাবে আয়সা এই যে পাহাড়ের কাদামাটি সহ এটা আয়সা কিন্তু গঙ্গাতে পড়বে এবং গঙ্গাতে পড়ে বিহার হয়ে কিন্তু আমাদের পদ্মার হয়ে এটা কিন্তু নামার কথা, সুতরাং এটা ফলো করতে হবে সামনের দিনগুলোতে।
4: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: এদিকে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেছেন নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে সেখানে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়াতেও প্রস্তুত রয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ড খলিলুর রহমান সাংবাদিকদের এই কথা জানান। ড খলিলুর রহমান বলেন সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তারা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কি ধরনের সহায়তা প্রয়োজন তা মূল্যায়ন করছেন এবং আজকালের মধ্যেই তারা জানাবেন কি ধরনের সহায়তা প্রয়োজন। ড খলিলুর রহমান বলেন নেপাল তাদের নির্দিষ্ট প্রয়োজনের কথা জানানোর পর বাংলাদেশ সাড়া দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন ফোন আলাপে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে গভীর সহানুভূতি ও সমবেদনা জানানো হয়েছে। ড খলিলুর রহমান বলেন এই দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি বলেন এই দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া মাত্রই ঢাকাকে অবিলম্বে তা জানানোর জন্য নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ড খলিলুর রহমান বলেন পরিস্থিতির উপর ভিত্তি করে ক্ষতিগ্রস্ত নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে, এজন্য প্রয়োজনীয় ফ্লাইট বা বিমান চলাচলের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেলে তাঁর সরকার এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে। এদিকে সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নেপালে ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আজ এক সরকারি বিবৃতিতে বলা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, পানির পাত্র এবং মৃতদেহ রাখার ব্যাগ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আজ বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত রাষ্ট্রপতির দরবারে এই অঙ্গীকার ব্যক্ত করেন।
7: আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোন রাগ বিরাগ অনুরাগ কোন কিছু জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ।
0: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণের অর্থে সরকারি সম্পদ এবং অন্যান্য সুযোগ সুবিধা পরিচালিত হয়, তাই এসব সম্পদের সঠিক, দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে পালন করার আহ্বান জানান।
7: বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য, দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে এর প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জন আস্থা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। আজ প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংগত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। স্থানীয় সরকার পল্লিউন্নয়ন সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে। আজ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এসব বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নগর উন্নয়নেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন, নবায়নযোগ্য জ্বালানি, আবাসন ও বন্দর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এসব খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
9: Visit, a landmark visit. You know, we issued a joint communique. We decided to build China-Bangladesh community for shared future in the new year.
8: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিন বাজার ল্যান্ড ফিডে চীনা প্রতিষ্ঠান CMEC-র মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। 2028 সালের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য রয়েছে। প্রতিমন্ত্রী জানান, করাইল, সাততলা ও ভাসানটেক বস্তি পুনর্বাসনে প্রায় 10,000 কোটি টাকার আধুনিক আবাসন প্রকল্পের প্রস্তাব চীনের কাছে দেওয়া হয়েছে।
10: এটা করাইল, সাততলা, ভাসানটেক অলরেডি আমাদের মন্ত্রণালয়ের প্রস্তাব ইআরডির মাধ্যমে তাদের কাছে পৌঁছেছে, তারা এটা জানে, তাদের নলেজে আছে। তারা বলছে যে আমরা একবারে 10,000 কোটি টাকা তো অনেক বড় ভলিউম, তারা বলছে যে আমরা একবারে পারবো না, পর্যায়ক্রমে তারা এখানে ইনভেস্ট করবে।
8: প্রতিমন্ত্রী জানান, দাসেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের বাকি কাজ শেষ করতেও অর্থায়নের নিশ্চয়তা দিয়েছে চীন। এর মাধ্যমে গুলশান, বনানী ও বারিধারাকে সুয়ারেজ নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মোংলা পোর্টের উন্নয়নেও চীন কাজ করবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত হল আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত।
11: 1383 বঙ্গাব্দের বারোই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। 1306 বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে এখন শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
12: অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এই অদম্য বাণী যিনি কোটি বাঙালির হৃদয়ে গেঁথে দিয়েছিলেন, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বারোই ভাদ্র সাম্য, প্রেম ও দ্রোহের এই রূপকারের 50তম মৃত্যুবার্ষিকী। 1976 সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় দুখু মিয়া। এরপর কবির ইচ্ছাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অনন্ত শয্যায় শায়িত হন তিনি।
13: মসজিদের পাশে আমায় কবর দিও ভাই।
12: 1899 সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেয়া এই মহাপুরুষ কেবল সাহিত্যের পাতায় আবদ্ধ থাকেননি, হয়ে উঠেছিলেন বাঙালি জাতির অস্তিত্বের অংশ। তার লেখায় শোষণ ও ব্রিটিশ বিরোধী সংগ্রামের যে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল তা যুগের পর যুগ পথ দেখিয়েছে আপামর মানুষকে। 1971 মহান মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। অন্যায়ের কাছে মাথা নত না করা আর গণমানুষের মুক্তির জন্য নিজের কলমকে প্রতিবাদের হাতিয়ার বানিয়েছিলেন নজরুল।
14: আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।
12: 1972 সালে 24 মে কবিকে সপরিবারে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসার পর 1976 সালের 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এরপর 1974 সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা এবং 21 পদকে ভূষিত করা হয়।
15: চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল।
12: নজরুল মানেই তো শুধু সংগ্রাম নয়, নজরুল মানে বিরহ, নজরুল মানে প্রেম ভালোবাসা। একদিকে যেমন তিনি লিখেছেন শোষিতের অধিকার আদায়ের কথা, অন্যদিকে সুর সৃষ্টি করেছেন প্রেম ও ভক্তির অনন্য দোতনায়। তার সৃষ্টি আজ অর্ধশতক পরেও আমাদের জাতীয় জীবনে সমভাবে প্রাসঙ্গিক।
16: বাগে চায় বুলবুলি তুই ফুল শাখা।
12: কাজী নজরুল ইসলাম ইহকাল থেকে পরকালে পাড়ি জমিয়েছেন, কিন্তু দুখু মিয়া আজও বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন এদেশের প্রতিটি মানুষের মাঝে অন্যায়ের বিরুদ্ধে তোলা তর্জনীতে, ভালোবাসার গভীর অনুভবে। তাই তো তিনি নিজেই বলে গেলেন, মহসিন কবির, বাংলাদেশ বেতার।
11: এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও প্রেরণা। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 গণ অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।
17: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
18: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
17: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: আলজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় দাবানলের তাণ্ডবে অন্তত 12 জন মারা গেছে এবং আরও 54 জন আহত হয়েছে। কর্মকর্তারা আজ একথা জানান। কর্তৃপক্ষ জানান, জিজেইল, বেজায়া ও তিজি ঔজু প্রদেশগুলোতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বহুসংখ্যক পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ 23 রানে নিউজিল্যান্ড এ দলকে পরাজিত করে সেমিফাইনালের কাছাকাছি পৌঁছেছে। বাংলাদেশ হাই পারফরমেন্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 181 রান করে। জবাবে নিউজিল্যান্ড এ দল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 158 রান করতে সক্ষম হয়। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারে টুর্নামেন্টের দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু, চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় সংসদে শোক প্রস্তাব। নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 362। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের গভীর শোক ও দুঃখ প্রকাশ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপতির। পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4000 এসআই, 4000 সার্জেন্ট ও 10000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রাজধানীর বস্তি উন্নয়নে 10,000 কোটি টাকা বিনিয়োগের আগ্রহ চীনের। যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী পালিত। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিউজিল্যান্ড এ দলকে 23 রানে পরাজিত করেছে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। খবর শেষ হল।
19: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
20: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা

0: 99666.
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: 90.4. English and career at with ATM sir. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটি নিয়ে একটু বলতে চাই, আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডা, ইংলিশ ও ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমে। যে যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটা বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে, IELTS দিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরও দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইব যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইব যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাশ করেছেন, GPA কি, আর পাশ না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্স্যাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাশ করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে, একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সে তো সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তো আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্ন শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন সেগুলো জানান। আশা করি ঢাকা এফএম এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামের অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
0: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন এবং আপনি যেই যেই এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, SSC শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে স্যার, আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
1: SSC মানে ম্যাট্রিক না ইন্টার?
0: জি, SSC শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
1: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছে আসলে অনেকে SSC HSC খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছে, ম্যাট্রিক পাস বা
0: SSC। জি,
1: SSC বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস, অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাস করেন, SSC সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাস করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং SSC সমমান হিসাবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে। আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমস যেটা বলবো, এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে ইংরেজি লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশে শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাস করেছেন বা দাখিল পাস করেছেন, সমমান পড়েছেন, যার মতো যিনি প্রস্তুত করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সেভাবে আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়, লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবনও ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেসিচার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখেন রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলোর খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন, সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শেখাচ্ছি সেখান থেকে। যারা জানে না তাদের কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু, এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে, আমি এরকম অনেককে শুনেছি। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে করতে, সে এখন কিন্তু ওই ডিগ্রি পাস করেছে, বলছে স্যার আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তায় এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএমের কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছে স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ্য গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখজনক কথা হলো তার আপন আত্মীয় মানে চাস্ত, আমি বললাম যে কিরকম, বলছে যে আমার দাদা এবং তার দাদা আপন ভাই, তো বুঝতে পারলাম রিলেশনশিপ হচ্ছে চাস্ত ভাই আর কি। তো এইরকম সম্পর্কের একই বাড়ি সেও তাকে প্রতারণা করেছে, মানে দেশটা মানে কেন যেন, আমি অনেক দেশে গেছি কিন্তু এত প্রতারক দেখি নাই। আপনি দেখেন ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক। এই জন্য আমি বলবো যে একটা বার হলো সেজন্য আমার সাথে দেখা করে, আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি। আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে কখনো, আমার জীবনে কখনো হয়নি, 1000-1000 কোটি টাকা, 1,000,000,000 টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি আমার জন্য এই এই যেভাবে চলছি, হালালভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ এটিএমস, যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে আজও আছে আপনাদের ভালোবাসায়। এটিএমস যা সততার সাথে পরিচালিত, আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি, এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারোর কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে, এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানি, এমনকি ভালো জায়গায়, আমি মিরপুরের বেশ কিছু জায়গায় শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং ছয় মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই, এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলো আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিংহ, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কীভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন এটিএমসে, আমি কীভাবে যাব? এত টাকা তো আমার নাই, আমি তারপরে বলে ধার করতে বলি, না হলে আমি বলে যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে, এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকের বাড়িতে থাকে, আমি দুটো বিক্রি করে চলে আসুন, যদি সেটাও না থাকে ধার করে আসুন, সেটাও না থাকে আপনি একবেলা রিক্সা চালান তারপরে আসেন, তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায় একটা জেনে তো যান, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বার কথা বলে আসুন, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বারটা আপনি দেন, অনেক সময় ধরতে পারেন না, আমি বলবো তাতে বলবো যদি আমি ধরতে না পারি হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন, আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন তো কোনো টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলেই আপনি আমাকে কল করতে পারছেন, তা আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চায়, তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে। অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পরপরে আমাকে কথা বলতে আমার নাম্বারে কল দেবেন এক ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, তো এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে স্যার আপনি ব্যক্তিগত নাম্বার, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা, এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকাতে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকা আমাকে কেনা যাবে না, এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ সেখানে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটাবার হলেও এই নাম্বারে কল করুন।
0: জি অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আরো প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা, আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নম্বরও আপনি পাঠাতে পারেন আপনার প্রশ্নটি, 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার, আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাবো, এটার রিপ্লাই দিবেন স্যার।
1: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে। এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য মাস্টার্স প্রয়োজন নাই। আমি এটা বলি যে আসলে ইউরোপে যেতে গেলে আমি অনেক কেমন আছে, মাস্টার্স পাস তারপরেও আমি কি করেছি, ইউরোপের সাইপ্রাসে যেহেতু এয়ার গ্যাপ নাই, ইউরোপের ফিনল্যান্ডে এয়ার গ্যাপ নাই, আমি অনেককে এটা করেছি শুধুমাত্র ইউরোপে বেশি দিন তারা থাকতে পারবে বা পিআর পেতে সুবিধা হবে, পার্মানেন্ট হতে সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালালভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই পড়েন না কেন, যত যাই পড়েন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতাতে কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে যার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালালভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার। এবং সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে ওই যে যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার সমমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম পাস হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস শিক্ষক বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মানিক আমার ছাত্র। তো যারা প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়াই, ইংলিশ পড়াই, এরকম অনেক প্রতিষ্ঠানের মানিকই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা বিশ্বাস করেন। আরো একটা আজকে আমি ঢাকা এফএম কে একটা উপহারই দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএম এর এই মুহূর্তে যারা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএম এর সাথে দীর্ঘ কত বছর হবে, প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে, তো তখনও বলেছি এখনও বলছি এই যে ঢাকা এফএম এ অনেকে আছে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষ ঘরে কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার আজ আমার সামর্থ্য নাই, জমিও নাই, আমার কাছে অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে, বাড়ির বয়স করতে বলছে যে বাড়ির বয়স পরে 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে টলে গেছে ওখানে ছিল, সেই ছেলেও স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ হালালভাবে। কিভাবে জানেন, যদি শুধু কেউ ইংলিশ ভালো করে কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়, যদি কেউ সে তুখর হয় সে কোনোদিন বেকার থাকবে না, তুখর হওয়ার মাত্রা কি, আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না, যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে যদি লেভেল 1-2 করে এটিএমস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায়, তা যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যতজন পাবে ততজনকে। আমার সাথে একটা প্রতিষ্ঠানের ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবেন ইনশাল্লাহ এর কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। তা আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে, ইউরোপে 7 পাওয়া মানে অনেক কিছু, তো অনেক কিরকম লেখাপড়াও নাই, তাদেরকে বলবেন শুধু এটাই করেন, আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম স্যারকে যারা শুনছেন বা আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদেরকে বলবো, এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই, আপনার কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো, কিন্তু সে বুঝে নেই ভালো মতো। আর তার তুকর তুকর হতো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, কোর্স তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে। আবার দ্বিতীয়বার আবার কোর্সটা করো, ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে যে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তাহলে আবার করো। এইভাবে দশবার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবেই তো কত মানুষকে গড়ে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই গড়ে তুলতে পারে। আমি তো বলো আমার কথাগুলো যদি কেউ মেনে থাকে, বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ, কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলেছি বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই। এটাকে আপনি বিশ্বাস করেন? আপনাকে মনে হয় এটা সম্ভব?
0: স্যার
1: এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত 160 এখানে আল্লাহ তাআলা বলছেন, মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায় প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মানে আল্লাহ তাআলা বলছেন দেখেন, যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এরপর অংশটা 160 নম্বর আয়াতেই সূরা, মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায় প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মানে আল্লাহ তাআলা বলছেন দেখেন, যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এরপর অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আল ইমরান, যে

একটা সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গা আছে যারা একদম শেষ আয়াতে এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে সূরা আনকাবুত একটি চলে আসে। সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69, সেখানে একটি স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে, সংগ্রাম করছে, চেষ্টা করে যাচ্ছে, তারা তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন। কেন? সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি যেন বলব প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না। অলস, এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা জিনিস, হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে, কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন, একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ, একটা সময় এরকম আছে, দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস সাইকেল আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস, আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে, কিছু কিছু ডাউন আছে। মনে করুন কোন বিজনেসই, কোন ব্যবসা প্রতিষ্ঠানই একইরকম চলতে পারে না। একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সময় ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনেও সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখলো না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না, আবার আমার এই লস হলো। একটা লোক বলছে, স্যার আমার সারা জীবন সঞ্চয় দিয়ে একটা দোকান করেছে, সেই দোকানটাও এই যে এসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, বৈশাখের ঝড় টড় এই জন্য, মানে তার এলাকা শরীয়তপুর। তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান, চলছিল ভালোই, এর দোকান লন্ডভন্ড হয়ে গেল। হ্যাঁ, আল্লাহকে আমার কিছু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবচার করলো, আমি এই কথা কোনোদিন বলবেন না। এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে। এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করেই আমাদের মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস, যদি আপনার মধ্যে চেপে পড়ছে, শয়তান পেয়ে গেছে, বলে শয়তান বলে যে আমার কাজ তৈয়ার, ছুটি। কেন? হতাশা এত খারাপ, শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা। শয়তান বলে যে আমার চেয়ে একদিকে উপরে হচ্ছে হতাশা। হতাশা হলে সে নামাজ কালাম বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ, একজন বিড়ি খাচ্ছে, বলছে কেন করছে? সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে। বলছে কিরকম সাময়িক মুক্তি? বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে। বলছে না, আমি এর মধ্যেই বেঁচে থাকবো, আমি এটা না খেলে বাঁচি না। শয়তান তাকে এমন একটা জিনিস দিয়েছে মাথার মধ্যে, বিড়ি খাও, ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি? তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসেই হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন যে হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো, আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে। লেখাপড়া যে জানে সেও ইউরোপে যেতে পারবে স্টুডেন্ট ভিসায়, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ। হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আমি দুটো নিয়েই কাজ করছি। এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজনের একাডেমিক যোগ্যতা আছে, অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত, একজন একেবারে লেখাপড়াই যায় না। ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা মাশাল্লাহ,
আর তার ওয়াইফ হচ্ছে

0: ভালো জায়গা থেকে ব্যাচেলার করা, অনার্স করা, তাও ফার্মেসিতে, ফার্মেসিতে অনার্স করা অর্থাৎ বি ফার্ম করা। সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে, হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা, তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি, এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চা ওকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদির আসলে রাগ চলে যাবে, তা হয়নি। তারপর তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করো, তোমার ওয়াইফ তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে, সরি ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে, একজন যোগ্যতা দেয় বাচ্চা সহ, আমরা পাঠিয়েছি রাবিয়া সরকার সাথে পুরো চারজনকে পাঠিয়েছি, এটিএম থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছে, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা, সেটেল হলো ওখানে, তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই বলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। এবং তুমি এটা জানাও পরিবারের মুখে হাসি আসবে, এবং তারা একসময় বলবে যে না না আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট। এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি, তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো সেভেন এইট পর্যন্ত লেখাপড়া করেছো, ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো। দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে, সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয় হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাবে যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি না জানো তো যে জানে থেকে জিজ্ঞেস করো, দেখছেন, মানে যে তুমি যদি না জানো, তুমি সফলতা জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে, তুমি যদি না জানো যে জানে তার কাছে জিজ্ঞেস করো। আমি তো 23 বছর এখানে কাজ করছি, আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়ে মানুষকে গড়ে ওঠে গড়ে তুলি। তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না, কে আসে, কি কষ্ট লাগে, কত টাকা খরচ হয়, ধার করে কি একবার আসা যায় না, তোমার জীবনে কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না। আমি এত জন্য বলবো চলে আসতে, আমার একটা ব্যক্তিগত নাম্বার আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএম স্যার সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর বানানো, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি 01-712-80-81-93, আবার বলছি 01-712-80-81-93, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এ নাম্বারে SMS করা যাবে, এ নাম্বারে কল করা যাবে সরাসরি, এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ,
1: অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যেই যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে, এবং আজকেও আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুইয়া লিখেছিলেন স্যার, যে আমি ইংরেজি শিখতে চাই, আইএলটিএস করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
0: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যানসারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
1: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্স তো নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
0: বলে দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজানের মতো অনেক আছে। সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকের জন্য তুমি কিন্তু ফকির, তুমি স্কিন, এমনকি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো তোমাকে জাকাত দেওয়া যায়। ও স্যার, আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম, সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আল্লাহর রাসূলের সঙ্গীরা, তারা জাকাত নিয়েছেন, আবার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আবার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম, তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়। তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে। যে নিজেকে মিসকিন মনে করছে, আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারো বংশ পরিচয় অনেক বড়, কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন, আসলে সে নিচে তাকাতে পারছে না, মানে সে নিচে আসলে হাত পাততে পারছে না। এটা আমি জানি, হাত পাতা তো লজ্জার ব্যাপার, কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে। তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি, ইংলিশের যদি কিচ্ছু না পারো তাহলে লেভেল জিরো থেকে শুরু করো। আচ্ছা, তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএমসে, যা ঢাকার মালিবাগে। তো মনে করছে না, আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা, দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না। আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর, দিনাজপুর, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, সিলেট, চট্টগ্রাম, সারা দেশ থেকে আসে। স্যার, আমি একটু সরাসরি এটিএমসের থেকেই করতে চাই, তার জন্য আমি কি করেছি, বাইরের থেকে কোনো লোক নিই না, শুধুমাত্র এটিএমসে যারা পড়ছে তাদেরকেই রাখি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, তিন বেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছে, ভালো একটা বাবুর্চির ব্যবস্থা করেছি, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছি। কেন করেছি? যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে। যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র, একটা ভদ্র মহিলা আসছে গতকালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
1: আচ্ছা,
0: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে, শাশুড়ি, সবার মিলে একটা মাত্র মোবাইল আছে, যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে, আমাকে বলছে, স্যার আমি তো, আমার বাচ্চা কাচ্চা আছে, বাড়িও দূরে, আমি সব আপনার দেখা করেছি, কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটিএমসে আর এখানে থাকাও সম্ভব না, আপনার থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই, আপনি অনলাইনেই করেন। এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে তখন বলছে, স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে, কি করব। এবং উনি কখন আসেন? বলছে উনি তো রাত্রে আসেন। আবার রাতে কখন? সাতটায় পারবে? বলছে সাতটায় পারবে না, আবার নয়টায় তো করতে পারেন, রাত নটায়, নটার থেকে সাড়ে দশটা পর্যন্ত এই সময়টা ওনাকে বলো, সপ্তাহে তিন দিন দিতে, তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন। ও স্যার এটুকু ম্যানেজ করতে পারবো,
1: অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন। যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান, এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন। এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে, আপনি আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে, আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার। সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা। তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন। স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন। তো স্যার সরি, মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না, মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের।
0: আসলে সাধ্য তো সবার থাকবে না, বা যতটুকু সাধ্য আছে তাই দিয়ে যেন বাকি জীবনটা সুন্দর হয়। মনে করেন
1: জি,
0: একটা ভদ্র লোক আসছে, ওনার বয়স হচ্ছে 62, তো উনি আসতেন আইএলটিএস করতে। তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে, মানে একটু মুস্কে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে। উনি ভদ্রলোক বলছে, স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98। তো স্যার আমি যদি 98 ধরি তাহলে আবার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে।
1: আচ্ছা,
0: তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে। আমি বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি, তো বাকি 10 বছর আমি আর একটু সুন্দর থাকবো না কেন? ভদ্রলোক আমাকে, উনি নিজেই আমাকে যুক্তি দিচ্ছেন।
1: জি,
0: উনি রিটায়ার্ড একজন, উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, উনি বলছেন যে আমি বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে চাই। তো বলছে যে আমি বাসায় করি, নামাজ পালন করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কী করবো? তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কী হবে। একটা হাদিসের কথা উনি বললেন, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যতটুকু যাচ্ছে উপার্জন করে, এবং আরও দশটা পরিবার, এই দশটা বলতে দশটা বোঝাচ্ছে না, এই দশটা মানে অনেক আরও অনেক আরও অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে। তো তার মানে কি হলো, নিজে করলাম এবং আরও অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা। এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে। হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলটিএস করাচ্ছি, এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, এবং বিদেশি ভিসা প্রসেসিং করাচ্ছি, বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন, এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে, আমরা চাইলেই হয় এটা, এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব। বলছে আমি সেটাই করতে চাই, এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই, এছাড়া চাই যে আমার এলাকার, ওনার এলাকার উনি চাই যে একটু উন্নয়ন করতে। এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যে এটাও করেন, আমরা অনেক সময় মনে করি কি জানেন, শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির করাটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা। আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের, আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে, তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া। এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত,
1: জি,
0: তা আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি শুধুমাত্র নামাজটা ইবাদত, রোজা ইবাদত, জিকির করলে ইবাদত হয়, এগুলো যে ইবাদত এটা আমরা অনেকেই জানি না। আপনি জানেন অবাক হয়ে যাবেন, একজনকে আপনি হালাল রিজিকের জন্য তাকে আপনি ইংলিশ শেখাচ্ছেন, সে যাতে হালাল ইনকাম করতে পারে, এই যে আপনার ইচ্ছা। হ্যাঁ, মানে ইন্নামান আমানি বিন নিয়াত, সহি বুখারীর প্রথম হাদিস, এটা সহি বুখারীর প্রথম হাদিস, এটা মানে ইন্নামান আমানি বিন নিয়াত। এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে, নিয়তের উপরে। তো যদি শুধু ইংলিশ শেখানো, এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন, এটা সবের কাজ, এটা ইবাদত। অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত, তাকে করে দিচ্ছেন এটা ইবাদত। তো উনি বললেন যে এটা করতে চাই। আমি এই জন্য বলবো প্রত্যেকের, প্রত্যেকে যে চাইলে আজকের থেকে তার বেকারত্ব এখানে শেষ হয়ে যাবে, এখানেই। ছোট্ট একটা কথা বলি, একটা লোক আমার কাছে, অনেকে তো আসছেন, তার মধ্যে একটা লোকের কথা বলছি, তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন, কিন্তু একটা প্রতিষ্ঠানে গেছে তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয়, করেছেন উনি, দুঃখজনক হলো সত্য, ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না, অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন তারপরে তো ভিসা প্রসেস করছিল, এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল, এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে, এই ভাইরাসটা, বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এটা যদি পজিটিভ থাকে, হ্যাঁ, এবং অ্যাক্টিভ থাকে, তাহলে যাওয়া যায় না। ওনার অ্যাক্টিভ পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা, এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে, এবং এটার জন্য হয়নি, এবং প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়।
1: আচ্ছা,
0: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে, সলে বলো কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আমরা জানি, কিন্তু তারপরেও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তার কিছু জানতো না, প্রসেস করার পর ভিসা হলো না, পারফর্মিটি করেছে, তাহলে আপনি কেন ওর থেকে 4 লাখ টাকা কেটে রাখবেন, 4 লক্ষ টাকা কেটে রাখবেন? প্রত্যেকে বলছে জি স্যার, ভিসা না হলে ওরা 4 লাখ, কারোর কাছে 4.5 লাখ, দিয়েছে হচ্ছে 18 লাখ, ফেরত দিয়েছে হচ্ছে 6 লাখ, এরকম ঘটনা ঘটছে, বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, ও স্যার আমি ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, ক্যানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো। তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2.something, 2.5 এর নিচে। তখন তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। স্যার কি বলেন স্যার, আমি যতগুলো প্রদেশে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে তবে তুমি চেষ্টা করতে পারবো। চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, তো হয়ই তো না। অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয় 7 কোটি বাঙালির হে বঙ্গজননী, তাই আমি বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি। একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন আমি যখন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে, যেখানে গেছে হবে এরকম একজন গ্যারান্টি দিয়েছে, তার কাছে 17 লক্ষ টাকা দিয়েছে, 17 লক্ষ টাকা। তারপরে সেই টাকাটা তারা যখন করেছে, দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছে। অস্ট্রেলিয়া সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, এটা দেখলে বোঝা যায় ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার, ও সেটা দিয়ে করছে, কোথাও না একটা মানে ফাঁদ। এবং তারপরে বললো দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমি তো কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, তেমন কোনো একটা ইসের থেকে মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17 লাখ থেকে মাত্র 5 লাখ ফেরত দেবে, বাকি নাকি 11 লাখ খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবে হোক একবার ধরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না। আমি আমার সহকর্মী একজন নম্বর দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান এটিএম স্যার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়ের যুক্ত আছে, ভিসা আছে সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আরেকটা নাম্বার দিচ্ছি আমার কলিগের নাম্বার, প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন, 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93। আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01321 18 11 27, আবার হচ্ছে 01321 18 11 27, এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ।
1: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নেবো, অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবোই না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা।
0: মারুফ শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছো, ভালো একটা প্রশ্ন, যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিএসসি কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে। তবে একটা কথা বলতে হয়, আইএলটিএস কত পয়েন্ট লাগবে, অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলটিএস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি। সত্যিকে বলতে আইএলটিএস ছাড়াও যাওয়া যাচ্ছে, যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি, এই মুহূর্তে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়াই, ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে আইএলটিএসটা অবশ্য দিতে হচ্ছে, তবে এক্ষেত্রে করাই দিচ্ছি, ভিসা হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে, অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্সে যারা যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, আইএলটিএস ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার মারুফের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্টে অনার্স মোটামুটি দুই তিনটা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলেই, মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে, আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেনজানভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ আইএলটিএস দিলে সদু সহজ হয়ে যায়, কিন্তু ছাড়াও তো যাওয়া যাচ্ছে, তোর কি জানে না। একটা গুড নিউজ, দক্ষিণ কোরিয়াতে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি দেখবেন যে এক থেকে দুই দিন ক্লাস মাস্টার্স, আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধু একদিন ক্লাস, একদিন ক্লাস, আর ছয় দিন সে কাজ করার সুযোগ পাচ্ছে, ছয় দিন। তো অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে যেও যে ওয়ার্ক পারমিটের মতো কাজ করে দেয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর অনেকে বলে স্যার আমার তো বাসার বা বাড়ির অবস্থা তেমন ধরো না, কোনো মতো একবারে যাওয়ার মতো টাকা দিতে পারবে, এসে বেশি দেওয়ার মতো ক্ষমতা নেই, এরপর আমাকে টাকা ইনকাম করে চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে। তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসাতে গেলেও, অনেক দেশের, অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট করতে পারছে। কিন্তু 80 ঘন্টায় তো হবে না, 80 ঘন্টার কাজ করেছে ভালো হতো পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে। সুতরাং এখানে গেলে বাবা যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে, স্টুডেন্ট ভিসাতেই টাকা তো লাগবে না, আর টাকা পাঠাবে ইনশাল্লাহ। যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তারা ইনশাল্লাহ পিয়ারও পাবে, পারমানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলে স্যার আমি স্টুডেন্ট ভিসাতে চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই। হ্যাঁ সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপে সাইপ্রাস আইএলটি 5 পেয়েছে, ভারতে বলছে কত লাগবে, 5.5 পেয়েছে ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে ভিসা হয়ে গেছে। এবার একটি গুড নিউজ দিচ্ছে, এটিএম যা সততার সাথে পরিচালিত, সততার চাদর ওপরে নাও, এই বছর গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাসে রিজেক্ট হয়নি, এটি হচ্ছে শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাসে, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
1: অভিনন্দন স্যার,
0: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া দিয়ে করছে, হচ্ছে তো এগুলা। এবং আপনি আরো ভোগাবেন, ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ, আমি তো বলি দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নাই, কিন্তু এখানে হচ্ছে, এখান থেকে ভিসা হচ্ছে, যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু কাজ ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করছে ইন্ডিয়াতে চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না, তেমন আপনি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্যও জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায় না, এখানে মাস্টার্স করছে, একটার পর একটা মাস্টার্স করছে, দুইটা মাস্টার্স করে, একজন বলছে স্যার এত যোগ্যতা পরে যাওয়া যাবে না, আমি বললাম কেন আপনি এই মাস্টার্সগুলো করেছেন, মাস্টার্স তো দেখালেই যাবে না, দেখালেই তো ভিসা হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাস্টার্স করেছেন না, দুইটা মাস্টার্স করেছেন, তার আবার কেন যেতে হবে। তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটা তো স্টুডেন্ট বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই, ও খুব কষ্ট, মানে বলে কেন করেছে, ফর নাথিং, ইউ ওয়েস্টিং ইউর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএমকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আপনি জানেন এটা জীবন করবে ইনশাল্লাহ,
1: ইনশাল্লাহ।
0: অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার, মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে, আমরা যার স্কোর আছে আইএলটিএস সে যেতে পারছে ইনশাল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাল্লাহ, তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আপনি বলতে পারবেন যার লেখাপড়া তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেতে, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপেই যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও, এবং ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে একজন স্টুডেন্ট ভিসা যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজন যোগ্যতা নেই। আর এটাও নাই, কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল ওয়ান টু করেছে, আইএলটিএস করেছে, এটিএমস থেকে সেভেন পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগই আছে আইএলটিএস সেভেন পেলেই, সেখানে একাডেমি লেখাপড়া করেনি। একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল করে আজকে সে নিজে ইনকাম করছে। বিদেশ যাওয়ার কথা ছিল, দেশেই এখন ভালো, মাত্র বয়স হলে 19 বছর, 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয় তখন বাপ মা বলছে থাক বাবা, এটিএমস থেকে যখন এইটুকু করেছো ও ডিজিটাল মার্কেটিং করেছো, ইনকামও করছো, তার বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে কিন্তু সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএমসে আসছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
1: জি স্যার, কিভাবে চলে যায় আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ার গুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন, আপনি বিস্তারিত তথ্য কিন্তু তার কাছ থেকে একেবারে সহজ ভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার আমরা একেবারে যেতে যেতে জাস্ট 1 মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারেই সময় শেষ আমাদের।
0: শেষে বলবো, যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। মনে রাখবেন, দুনিয়ার সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সলা, সফলতার ফয়সলা জমিনে হয় না, আসমানে হয়। এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন, এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো, যে ধর্মেরই হোক না কেন, সে যেন দিনটা শুরু করে, দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী 1 ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে। এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরও একটা, এটিএম স্যার আইএলটিএস অ্যান্ড ভিসা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে, এটিএম স্যার আইএলটিএস অ্যান্ড ভিসা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93। এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়া কারিগর 01712 80 81 93। যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাদাকাল্লা খয়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন, দেখছিলেন ঢাকা এফএম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফএম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বিদায়।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশে সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: Yeah. I love it.

0: আমার সাথে আমার কন্ট্যাক্ট দেখা হয়েছে, আমি তো অবশ্য নিজে, তখন মামাকে দেখে বলছে, তখন বলছে তুই কি লেখাপড়া করতেছিস এখন? আমি বলছি না। তুমি চলে যাওয়ার পর থেকে তার মাসখানিক পরে বাবা আমার লেখাপড়া বন্ধ করে দেয়। পরে বলছি কেন বন্ধ করে দেয়? কারণ জানি না কেন তোমার সেই ঘৃণা থেকে আমার বাপের আমার প্রতি একটা ঘৃণা এসে পড়ে। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে কেন আমার সাথে এই অভিযোগটা করা উচিত ছিল? তো মা বলছিল যে কেন, ওয়াই, মানে কেন? তো পরে বলছিল যে তোর বাবা তোর খাবার দাবার খাওয়ায়। আমি বলছিলাম যে না, একটু খাবার দাবার খায় না, আমি মন মাসে আমার একটু ভালো নাই, আমি খুব কষ্টের দিন চলতেছি, খুব কষ্টে আমি আমার নিজের লাইফটা সাফার করতেছি, নিজের লাইফটা আমি নিজেকে আমি ইমিউলেট করতেছি, প্রতিদিন আমি মরতেছি, প্রতিদিন আমি টেনশন করতেছি যে আমার লাইফস্টাইল আমার কী হবে বা আমার পরবর্তী জীবন কী হবে বা আমার ফিউচার কী হবে যদি আমার বাবা আমার সাথে এমন করে।
1: আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশের আজকের আয়োজনে। আমাদের গেস্ট অলরেডি উপস্থিত, অ্যান্ড অফকোর্স আপনারা কিন্তু আমাদেরকে টেক্সট করতেছেন, আমাদের সাথে বিভিন্নভাবে কানেক্ট করতেছেন, শেয়ার করতেছেন, সেটা দারুণভাবে অ্যাপ্রিসিয়েটেড। এবং আমরা এই প্রোগ্রামটা বহুদিন ধরে কন্টিনিউ করতেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা, এটা যেন অবিরতভাবে চলতে থাকে সেই প্রত্যাশায়। সো আপনারা চাইলে কিন্তু এখানে আসতেও পারতেছেন, এজন্য আপনাদের যে নাম্বারে ফোন করতেছে 01841904904, এই নাম্বারে আপনারা ছোট্ট করে গল্পটা লিখে পাঠিয়ে দেন। যারা আপনারা হট সিটে আসতে চান তখন আপনাদের মধ্য থেকে আমরা কথা বলে ডেফিনেটলি আপনাদেরকে হট সিটে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। আমি আজকের গেস্টের কাছে সরাসরি যেতে চাই। কি নাম আপনার?
0: আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়ামুজ্জামান হিমেল।
1: নিকনেম কি হিমেল না সিয়াম?
0: জাস্ট নিকনেম হিমেল।
1: হিমেল
0: জি।
1: হিমেল, শুনতে চাই তোমার জীবনের কথা, তার আগে ছোট করে তোমার সম্বন্ধে একটু জানতে চাই, কি করতেছো, কোথায় আছো?
0: আমি এখন বর্তমানে একটা জব করি, জব হচ্ছে আপনার মহাখালী চ্যাম্বারে দিয়ে জব করতেছি। সেখানে আমি একটা গোডাউনের ম্যানেজার, মানে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো সেখানে আমি বর্তমানে কাজ করতেছি আর কি। এখন ওখানেই কাজ করি, ওখানে সবকিছু করি।
1: কোনো কারণে সিয়াম নিকনেম বললে না?
0: না, হিমেল জি।
1: কোনো কারণে কি এলোমেলো যেখানে জব করো সেখানে কথা বলতে গিয়ে 3-4 সেকেন্ড পজ নিলে, নাকি নর্মালি মানসিকভাবে এলোমেলো, কোনটা?
0: মানসিকভাবে বলতে গেলে প্লাস এখানে ফার্স্ট টাইম এসেছি তো
1: নার্ভাসনেস হওয়ার কোনো কারণ নাই
0: জি।
1: এটা তোমার চ্যানেল, তোমার জায়গা, এই হট সিট তোমাদের
0: জি,
1: তোমরা থাকো বিধায় মানুষ আমাদের গল্প শোনে, না লাগে আমাকে কেউ পুষে নাকি?
0: না না,
1: অফকোর্স, মানে আসলে আমাকে কেউ পুষে না, তোমাদের কারণেই শুধু?
0: না না, কেন বুঝবে না,
1: আমাকেও পুষে, তাই
0: আপনাকেও বুঝে আমাদেরকেও বুঝে।
1: আচ্ছা, দুইজনকে। সো আমরা সরাসরি তোমার গল্পে যেতে চাই, শুনি হিমেল তোমার গল্প।
0: জি, আমার জীবনে অনেক পেইন, অনেক কষ্ট আছে। তো এখন বলতে গেলে মনে করেন যে আমাদের সুন্দর একটা ফ্যামিলি ছিল।
1: আমরা শুরু থেকে শুনতে চাই,
0: শুরু থেকে।
1: হ্যাঁ,
0: আমাদের সুন্দর একটা ফ্যামিলি ছিল, আমার বাবা, আমার মা, আমার ছোট্ট একটা বোন। আমাদের ফ্যামিলি বেশ খুব ভালো ছিল। আমার বাবা আমার জন্য এমন কোনো কিছু বাদ নেই যে করে নেয়, সব কিছু থেকে শুরু করে আমার শখ আহ্লাদ খুব কষ্টে উনি ওনার জীবনযাপন করলেও উনি আমার জন্য সব আহ্লাদ সবসময় করে গেছেন। ইভেন আমার মাও আমার অনেক সাপোর্ট দিছে সব কিছুর ক্ষেত্রেই, ঠিক আছে। তো আমাদের সুন্দর একটা সংসার ছিল, অনেক ভালো একটা সংসার ছিল। কিন্তু মাঝখানে আমাদের মাঝে একদম একজন 3rd person এসে আমাদের এত সুন্দর, মানে সংসারটা এত সুন্দর, যে লাইফস্টাইলটা নষ্ট করে দিল, আসলে আমি কোনোদিন কল্পনাই করতে পারি নাই, ঠিক আছে। আমি আমার বাবা থেকে আমি যা চেয়েছি আজ পর্যন্ত আমি তাই পেয়েছি। কোনোদিন কোনো বাবার কাছ থেকে আমি কোনো অবহেলিত হই নাই। অ্যান্ড ইভেন আমার মাও আমাকে যা চাইছি তাও খাওয়াইছে, তাও কষ্ট কষ্ট করে নিজে যেতরুক পারছে আমাকে, সব কিছু আমার আমার শখ আহ্লাদ আমার আবদার সব কিছুই পূরণ করে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের আউটসাইডার যে আমাদের যে রিলেটিভসগুলো আছে, তো তারা আমাদের আবার এইসব বর্নিংগুলো সহ্য করতে পারতো না। তারা বিভিন্নভাবে বিভিন্ন, ওরা অনেক আড়িপাত্য কান শুনতো, এগুলো সেরা সহ্য করতে পারতো না। তো আমাদের লাইফটা খুব সুন্দর চলতেছিল, আমিও ইভেন লেখাপড়া করতেছিলাম, লেখাপড়ার পাশাপাশি আমিও বাইরে যাচ্ছিলাম, আমার ফ্রেন্ডস সার্কেল তখন ভালো ছিল অনেক, আলহামদুলিল্লাহ বলতে খুবই ওই সময় খুব একটা বেস্ট মোমেন্ট ছিল আমার কাছে। তো মাঝখানে মনে করেন যে একজন 3rd person আসছে, নাম হচ্ছে জসিম উদ্দিন। তো উনি আসা মানে আমার মার সাথে মানে একটা আলাদা সম্পর্ক হয়ে যায়।
1: কে ব্যক্তি?
0: এই ব্যক্তি আসলে জানি না, আসলে আমার ফার্স্ট টাইম যখন আমার মা বাবা আমার বাবা যখন আমার মাকে একটা ফোন কিনে দেয় স্যামসং গ্যালাক্সি J3, তো সেই ফোন থেকে আস্তে আস্তে ইমোর মাধ্যমে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে। তো কন্ট্যাক্ট হওয়ার কারণে বেসিক্যালি ধরতে গেলে আপনার ওই জায়গা থেকেই মানে ওনাদেরকে একটা মানে আইডেন্টি পরিচয় সব কিছু শুরু হয়ে গেছে। শুরু হওয়ার কারণে
1: এটা কেউ জানতো না,
0: এটা কেউ জানতো না।
1: তুমি বাড়ির কি বড় ছেলে?
0: জি,
1: এক ছেলে মানে এক ভাই এক বোন তোমরা?
0: জি।
1: ওকে, তোমার বাবাও টের পায়নি এরকম ঘটনা ঘটতেছে ভিতরে?
0: আমি টের পেয়েছিলাম যখন 3-4 দিন হয়, তখন আমি ছিলাম অনেক ছোট। তো তখন মনে করেন যে আমি
1: কোন বয়সের ঘটনা এটা?
0: এটা এটা হচ্ছে আমি যখন ক্লাস 5 পড়তাম, তখন
1: ক্লাস 5 এর সময়কার ঘটনা।
0: জি।
1: ওকে,
0: তো 5 এর ঘটনা, তখন
1: কত বছর আগে, কোন কোন সন এটা?
0: এটা কোন সালে? এটা হচ্ছে আপনার 2014 নাকি 15 দিকে,
1: 14-15 দিকে, অর্থাৎ এখন থেকে প্রায় 10-11 বছর আগে।
0: জি জি জি।
1: ওকে, এই সময় এরকম ঘটনা ঘটতেছে?
0: ঘটতেছিল।
1: তোমার চোখে দু চার দিন পড়ছিল এরকম? আর তুমি ছোট, তোমার তো বোঝার কথা না।
0: আমি এতটাও জিনিসটা আমি এতটাও মাইন্ডে নিয়ে বা জিনিসটা বুঝতেও পারি।
1: ওকে, তারপরে ওরা ইমোতে কমিউনিকেট করতেছে?
0: ইমোতে কমিউনিকেট করতেছে
1: তোমার মা এবং জসিম?
0: জি জি জি। ওকে, ইভেন ইমোতে কমিউনিকেট করার পর হঠাৎ করে ওরা ইমোবাদ দিয়ে পরে দেন হোয়াটসঅ্যাপে দিকে ওরা চলে আসে কমিউনিকেট করার জন্য। তো ওখানে ওনারা বন্ডিং করতে করতে ওনার একদিন দেখা করার চিন্তা ভাবনা করে। তো আমি তো জিনিসটা বুঝি নাই, তো আমার বোন তো ছোট, তো আমার বোনকে নিয়ে দেখা করছে, প্রায় বেশ করবার দেখা করছে, ঘুরতে নিয়ে গেছে, কোথাও নিয়ে গেছে, সেখানে নিয়ে সেখানে গেছে, ঠিক আছে। তো তার কিছু এক থেকে দুই বছর পর আমার বাবা জিনিসটা জানতে পারে। জিনিসটা জানার পর আমার বাবা ওই জায়গার মধ্যে অনেক মন খারাপ করে ফেলায়, অনেক মানে আপসেট হয়ে যায়, ঠিক আছে। আপসেট হওয়ারই কথা,
1: সাজানো একটা সংসার।
0: জি জি, সুন্দর সোনা ছিল আমাদের।
1: তোমার বাবা তো জান প্রাণ দিয়ে মনে হয় পরিশ্রম করতে,
0: অনেক পরিশ্রম করে, ইভেন এখনো পরিশ্রম করে।
1: ওকে,
0: কিন্তু এখানে মনে করেন যে যখন জানতে পারে তখন আমার আম্মু হঠাৎ করে, মানে জানার আগেই যে জিনিসটা জানছে, তখন মা ওনার সাথে চলে গেছে পার্মানেন্টলি আমার বোনকে নিয়ে সাথে করে। তা আমি এখানে অনেক একা হয়ে গেছিলাম। মাঝখানে হ্যাকার পর আমার খাবার দাবার থেকে শুরু করে আমার বাবা আমাকে অনেক টেক কেয়ার করছে, অনেক কিছু করছে, ইভেন আমার লেখাপড়া পর্যন্ত উনি চালায় যাইছে, ঠিক আছে। তা আমি ছোটো তখন বুঝতাম না, তখন উনি দেখছে যে আমি মাসের জন্য সবসময় কান্না করতাম। তো উনি ওনার নিজের আমার কথা চিন্তা ভাবনা করে নিজের সম্মানের দিক তাকায়, সম্মানের দিকে তাকাইছে উনি আমার জন্য। উনি আবার মাকে আবার দ্বিতীয় বা সেকেন্ড টাইম এখানে নিয়ে আসছে,
1: আবারও নিয়ে আসছিল। কতদিন পর?
0: এটা হচ্ছে আপনার প্রায় মাসখানেক পর।
1: নেওয়ার তো কথা না,
0: নিয়ে আসছে আমার জন্য।
1: ওকে,
0: ওনার জন্য না। তো উনি যখন আনছে তখন আমার মার সাথে প্রায় বিগত এক বছর মতো কোনো কথাই বলেনি উনি। উনি জাস্ট খালি আমার জন্য জাস্ট বাধা সদাই করতো, আর জাস্ট হচ্ছে আপনার যা যা ঘর যাবতে যা যা দরকার ছিল এগুলো করছে।
1: আমার বলার কথা না, রুচি হওয়ার কথা না,
0: রুচি হওয়ার কথা না, স্বাভাবিক।
1: ছেলেকে ভালোবেসে
0: জি আমার জন্য,
1: মাকে ফিরিয়ে দেওয়ার জন্য সেই স্যাক্রিফাইসটা করছে।
0: কিন্তু ওরা আবার কন্টিনিউ কন্ট্যাক্ট করে, ওরা দুজন আবার দুজনের সাথে কমিউনিকেট করে, কমিউনিকেট করতে করতে আরও বছর এক থেকে দুই বছর পর আবার কমিউনিকেট করতে করতে আরও মাসখানেক পর, আরও যখন মাসখানেক হয় তখন মনে করেন যে ওনারা আবার চলে যায়। আমার মা আমার মা আমার আমার ছেলে চলে গেছে, আমার বোনকে নিয়ে চলে গেছে। তো আমার বোন তো ছোট বুঝতো না, তো ওই লোকটা কি করতো আমার বোনকে মনে করেন যে প্রায় চকলেটস বা বিভিন্ন গিফট টিপস পাঠাতো, যাতে কিনা আমার বোনও যেতে ওর প্রতি একটা আকর্ষণ বা ইন্টারেস্টে চলে আসে।
1: বুঝছি।
0: তো সেটা করছিল। তো করার পর দেন সব কিছুর মধ্যেই যখন আমার বাবা আবার জিনিসটা জানতে পারে তখন জানার আগেই আবার উনি চলে গেছে। চলে যাওয়ার পর বাবা আবার অনেক কষ্ট পায়। তা আমার দিকে চিন্তা ভাবনা করে আমার দিকে আবারও করছে, কিন্তু আমি দেখতেছি যে আমার কি কোনোভাবে থামানো যাচ্ছে না। মাকে মালাবে আমার মা আমার এমনি আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার, অনেক যত্ন করে, কিন্তু মাঝখান আসলে মানে কেন জানি ওনার মায়া পড়ে, মানে আমার আম্মাটা আসলে মানে এমন হয়ে গেছে যে আসলে মানে আমি কোনো জিনিসটা আমি আনএক্সপেক্টেড মোমেন্ট ছিল, আমি জিনিসটা কোনোদিন পরিকল্পনা করতেও পারিনি, ঠিক আছে। তো পরবর্তীতে যখন চলে যায় তখন বাবা আমার জন্য আবার আনছে মার জন্য, আমার মাকে আবার নিয়ে আসছে। আমার অবস্থা দেখতেছে আমি মানে পারতেছি না, আমার এমনও আছে আমি হয়তো বা আপনার এক থেকে দুই দিনে আমি সেন্সলেস হয়েছিলাম, আমি মার ডিসিশন নিতে পারতেছিলাম, তখন আমি ছোট ছিলাম,
1: সেন্সলেস হয়েছিল। এগুলো দেখে তো কারো বাপের মন তো ঠিক থাকার কথা
0: না, এই জন্যই আমাকে আবার নিয়ে আসছে। নেওয়ার পর এবার আমার মা যায় নাই, এবার আমার মা ভাবছিল যে থাকবে। থাকার পর আমার বাপ মনে হয় আজকে থেকে ছয় বছর ধরে আমার মাকে ক্ষমাই করে নাই, ছয় বছর ধরে কোনো কথা বলো। এটাই তো বাস্তবতা।
1: তোমার জন্য স্যাক্রিফাইস করছে সেটা আলাদা জিনিস, তুমি তার কোলে যাচ্ছ সেটা ধন, কিন্তু তার সাথে যে গাদ্দারি হয়েছে কেমনে ক্ষমা করবে?
0: এটাই তো।
1: ওই হাত কিভাবে ধরবে যে হাত আরেকজন ধরছে?
0: এটাই তো, এক্স্যাক্টলি রাইট। সো দ্যাটস ওয়াই মনে করেন যে এখানে অনেক কিছু হয়ে গেছে। মাঝখান দিয়ে আমার বাবা আমাকে লেখাপড়া হঠাৎ করে সব কিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে আমার বাবার একটা মানে মানসিক অবস্থা ভালো না, কারণে আমার বাবাটা চেঞ্জ হয়ে যায়, ওনার মনের সাথে চেঞ্জ হয়ে যায়। উনি কেমন জানি এখন মানে আমার সাথে রুটলি বিহেভ করা শুরু করছে, ইভেন আমার লেখাপড়া খরচ থেকে শুরু করে সব কিছু উনি হঠাৎ করে বন্ধ করে দিছে। ওনার রুট, ওনার বিহেভিয়ার, ওনার আচরণ যখন চেঞ্জ হয়ে গেছে, উনি আমাকে দেখতে পারে না কেন জানি। আর ইভেন আমি যখন ওনার কাছ থেকে বলতাম যে আমি আমার এই কিছু লাগবে তো উনি দিত না। উনি আজকে থেকে আমার ছোটোবেলা থেকে শুরু করে আমাকে এখনও হাত খরচ মতো 20 টাকা দিয়ে আসছে, আমাকে কোনোদিন এত টাকা দেয়নি, জাস্ট 20 টাকা দিয়ে আমার দিন চলতো, এখনও ইভেন এখনও দেয়। তো এখন মনে করেন যে আমার হঠাৎ করে পরে বাবা যখন এমন হয়ে যায় আমার মা চলে যাওয়ার পর আর কি, তখন আমি একটা বছর বহুত কষ্ট করছি, একটা বছর।
1: তোর মা কি পরে স্টে করলো নাকি চলে গেল?
0: আবার চলে গেছে।
1: কয়বার গেল? তিনবার
0: চলে গেছে। হায় রে আল্লাহ, মানে খুবই দুঃখজনক একটা বিষয়। তখন আমি তখন মা আব্বু আর মাকে আনেইনি আর এক্সেপ্টও করে নাই। তো তো তার মাঝখান দিয়ে আমি একটা বছর বহুত কষ্ট করছি। আমার বাবাও তখন আমাকে দেখতে পারতো না কেন জানি, বাবার মায়া আস্তে আস্তে আমার প্রতি কমা শুরু করছে।
1: দেখো দিন শেষে তো বাবারাকে আমরা বাবাই ভাবি, মারকে মাই ভাবি, দিন শেষে মানুষ তো, একটা মানুষের উপর দিয়ে কি যাচ্ছে, তার ঘর সাজানো সংসার একজন এসে নিয়ে গেল,
0: এটাই
1: তোমার দিক তাকিয়ে নিয়ে আসলো, আবার চলে গেল আবার নিয়ে আসলো, আবার চলে গেল আবার নিয়ে আসলো, এবার চলে গেছে আর নিয়ে আসেনি। ও কি মানুষ হিসেবে বেঁচে আছে? তুমি যদি একটা মানুষ হিসেবে চিন্তা করো, তুমি বড় হয়ে গেছো, দুদিন পর বিয়ে শাদী করবা, শুধু মানুষ হিসেবে, ও কি মানুষ হয়ে আছে? মানুষ হয়ে নাই, কিন্তু ওর কাছে ব্যাপারটা এমন হয়ে গেছে, আমার দুনিয়াদারি কোনো কিছুই লাগবে না।
0: হ্যাঁ আসলে ইসরায়েলের, কারণ ওনার মনটা সেটা এতটাই স্টিল হয়ে গেছে যে উনি এখন
1: কোনো কিছু, তার কিছু
0: চিন্তা করে না। ইভেন মানে
1: ইভেন সে বাচ্চাটাকে মিস করতেছে সব মিলিয়ে, ওই মেয়ে বাচ্চাটাও তো তার না, যে ছোট বাচ্চাটা
0: মিস করে না, সেই তাকে ঘৃণা করে
1: এখন,
0: এখন
1: মানে একদম এলোমেলো হয়ে গেছে,
0: একদম এলোমেলো হয়ে গেছে
1: দিয়ে এখন।
0: তো তারপর মনে করেন যে একটা বছর আমি কষ্ট করছি, আমি আমি যে ভাত রান্না করতে পারতাম না, বাবা আমাকে ভাত খাওয়া বন্ধ করে দিছে, এমনি এমনি ঘরে থাকি স্টে করি, কিন্তু মনে করেন যে চালমাল দেওয়া যেত, এখন আমি এগুলো নিজের যোগ্যতা, আমি কোনোদিন রান্না পর্যন্ত পর্যন্ত রান্না করি না, মা আমাকে কোনোদিন মানে কষ্ট জিনিসটা অফ করতে দেয় নাই, ঠিক আছে? তো আমি রান্নাবান্না করতে পারতাম না, তো আস্তে আস্তে সিচুয়েশনের কারণে রান্নাবান্না করতে শিখে গেছে। ইভেন আমি হাতের মেয়েতে অনেক ছেঁকামেকে ভাতের ছেঁকামে খাইছি, এই জায়গায় এখানে স্পট আছে, এখানে স্পট আছে, অনেক জায়গায় অনেক হয়েছি, তো রান্নাবান্না করতে পারতাম না, যেতটুকুই পারতাম, যেতটুকুই আমার সামর্থ্য ছিল, যেতটুকুই আমার নলেজ ছিল, আমি তো রান্নাবান্না নিজের জীবনটা নিজের রাখতাম। তো আমার বাবা সব হোটেলে খেয়ে আসতো, তো এখানে মনে করেন যে মাঝখান দিয়ে আমি ওনাকে বলছিলাম যে পরে বাবা হঠাৎ করে আমাকে বসে যে আজকে পর থেকে তো লেখাপড়া করা লাগবে না, তাই বলছি আমার আমি কেন লেখাপড়া করা লাগবে না, কয় লেখাপড়া তুই করবি না, কয় তোরে দিয়ে জীবনে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কোনো লাইফস্টাইল কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তুই তুই তোর মা আর তোর বোনাস খেলে আমার ক্ষতি করার জন্য
1: ওই ক্ষোভটা থেকে গেছে,
0: ক্ষোভ থেকে গেছে। আমি কথা হচ্ছে আমি যদি আমি পরে বাবা বাবাকে বলছিলাম যে বাবা আমি যদি খারাপ হইতাম তাহলে আমি মার সাথে চলে যেতে পারতাম, আমি কেন মার সাথে জানি বলো তো, কারণ তোমার এখানে নিজের একটা সম্মান আছে, তোমার নিজের এখানে একটা স্টেটাস আছে, সেটা আমি কোনোদিন ভাঙতে চাই না, তুমি এটা জিনিস রিয়েলাইজ করে দেখো। কিন্তু বাবা আসলে ততটাই মানে মেন্টালি হবে এতটাই ভেঙে পড়ছে যে এখন মানে ওনাকে যদি দুইটা কথা যদি বুঝাই না, উনি আরও তিনটা কথা চিল্লায় ফেলে চিল্লায় চিল্লায় উঠে আর কি, ওনাকে বোঝানোর সম্ভবই হচ্ছিল না। তো তারপর থেকে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়, ইভেন আমার আস্তে আস্তে আমার জামাকাপড়ের খরচটা বন্ধ করে দেয়, মানে এক কথা আমি একদম পুরো নিজের নিজে ডিপেন্ডেন্ট আমি এখন, আমি বাবা আমার যে বাবা বলতে কেউ আছে এখন সেটাও নাই, ঠিক আছে? জাস্ট ওনার বাসায় আসি, আমার আমি থাকি এক রুমে, আমার বাবা থাকে আরেক রুমে, আদারওয়াইজ এখানে আর মাঝখানে নাই। আর একটা রুম আছে আমাদের, ওটা আবার রাবু তালামের রাখছে, ওখানে এমনি দুই থাকি। তো আমি মাঝখানে অনেক কষ্ট করছি, আমার বাবা যখন আমার লেখাপড়ার খরচ বন্ধ করে সবকিছু বন্ধ করে দেয়, আমি আমি তো আমার কাছে ওই ছিল না, তা আমার তো বাঁচতে হইব, আমার তো বাবা আমার দেখাশোনা বন্ধ করেছে। তো আমি ফুডপান্ডা বন্ধ ফুডপান্ডা শুরু করছি, ফুডপান্ডা করে সারাদিন যা ইনকাম করতাম যা করতাম নিজের জন্য রাখতাম, খাইতাম ধুইতাম ফিরতাম, আবার চাল কিনে আনতাম সেই টাকা দিয়ে, আবার সেই টাকা দিয়ে যদি পারতাম কিছু টাকা বাঁচলে সেভিংস করতাম, অথবা না জামা কাপড় কিনে আনতাম। তো এইভাবে বেশ এক দুই বছর আমি ফুডপান্ডা করছি। তো ফুডপান্ডা করার পর আমার দেখছি আমার শরীর কুলে যাচ্ছে না, আমার শরীর আর নিতে পারছি না জিনিসটা, আমার শরীর টায়ার্ডনেস হয়ে গেছে, বা আমার আর জিনিসটা করতে পারছে, এই রোদে ঘামের মধ্যে কষ্ট করে মাথা ঘাম পায়ে ফেলে কাজটা করছিলাম, তাই না? তো চিন্তা পর আমি আরেকটা জব করছি দারাজের, দারাজের সেখানে আমি একটা কর্পোরেটারের একটা জব করছিলাম। তো কর্পোরেটার জব হিসেবে স্যালারি তখন ছিল আমার 12,000 টাকা। তো সেই কাজ থেকে শুরু করে আমি করতে করতে করতে করতে প্রায় ওখানে আমি 1 থেকে 2 বছর কাটালেই, তো আমার জবটা আসলে আমার সেই টাকাটা আবার পোষাচ্ছে না, মানে আমার মানে আমি কিছুদিন আর সেভিংস করতে পারতেছি না, আমার টাকাটা খরচ হয়ে যাচ্ছে, কারণ ইভেন আমার যে কেউ সাপোর্ট করে কেউ বলবে সেই মানুষটাও কেউ ছিল না আনফর্চুনেটলি। তো অনেকদিন পর মাঝখানে পরে আর জব টপ পাইনি, বেকার ছিলাম। পরে মাঝখানে আমি মাঝখানে মার সাথে কন্ট্যাক্ট, হঠাৎ করে মা আমাকে কল দিছে, আমি জিনিসটা বুঝতে পারিনি। তো মা আমাকে কল দিয়ে বলতেছে যে বাবা
1: তুমি যোগাযোগ করেনি
0: না, এর মধ্যে কোনো যোগাযোগ ছিল না, না ছিল সিম না ছিল ফোন, সব নিয়ে গেছিল। তো বাবা আমাকে ফোন দিছে, তো আমি ওনার বয়সের সাথে আমার সাথে সাথে আমার চোখে পানি এসে ফুটে। তো বলছে বাবা তুই কেমন আছিস, বাবা তুই কোথায় আছিস, বাবা আমি তোর সাথে একটু কথা বলতে চাই, আমি তো স্বামী তো পাগলে গেছি, আমি আমি মানে আমি তখন আমার মারও না করলে, তখন আমার মার বয়স পাইছি, আমার কথা হচ্ছে যে মা কোথায় আমার সেটাকে জানা লাগবে। তা আমি বললাম যে মা তুমি কোথায় আসো, মা তুমি একটু কথা বলো আমার সাথে, কোথায় আসো তুমি এই মুহূর্তে, তুমি কই আসো? বাবা আমি তো তোর ওই আঙ্কের সাথে মিরপুর আছি, অ্যান্ড ইভেন আমি ভালো আছি, বাট তোর জন্য আমার খুব টেনশন হচ্ছে, তুই তো আমার একমাত্র কুলের টুকরা। তো ঠিক আছে, আমি আমি তারপরও কিছু বলিনি, আমি ভাবছিলাম যে মা তোকে আমি দেখা করতে আসছি, তুমি কোথায় আসো সেটা আমাকে বলো, আমাকে লোকেশন বলো, আমি দেখা করতে আসতেছি। তো দেন কিছুদিন পর আমার মা আমাকে লোকেশনটা বলছে, মাঝখান দিয়ে আবার 2-3 মিনিট কন্ট্যাক্ট অফ হয়েছে, আমি তো ওনাকে ফোনে পাইনি। তো আবার উনি আমার সাথে যোগাযোগ করছে, আমাকে লোকেশন বলছে। তো দেন উনি আবার আঙ্কেল, আবার ওই আঙ্কেল আবার ভয় ছিল যে যদি আমি যদি পুলিশ স্টেশনে ধরা খাওয়াই দিই, কিন্তু আমার আসলে আমি চিন্তা ভাবনা করছিলাম, কারণ যে চলে গেছে সে তাকে তো আমি তার জীবন নষ্ট করার লাভ নাই। তো আমি ওখানে মিরপুর থেকে আমি উনি থাকতো মিরপুর সিরামিক্সের পল্লবীর দিকে থাকতো, তো আমি এখান থেকে মেট্রো করে আমি পল্লবে গেছি, পল্লবী থেকে নেমে দেন আমি ওনার সাথে দেখা করতে গেছি। সিরামিক্স আমি অনেক খুঁজা পাইছি, সিরামিক্সের একটা বিল্ডিংয়ে, একটা ভাড়া করা বিল্ডিংয়ে সাততলা, একদম টপ ফ্লোরে ওনারা থাকতো। ছোট্ট একটা রুম, রুমটা আসলে এতটাও ইয়ে ছিল না, অনেক গরম ছিল, জানানো ছিল না, মানে এক কথা একটা বদ্ধকর। তা আমি গেলাম, গিয়ে দেখলাম যে মা আমারে জন্য ওয়েট করতেছে, মা আমারে দীক্ষা, মা একদম ইমোশনাল হয়ে গেছে গা, আমারে জড়ায় ধরে বলতেছে বাবা তুই কেমন আছোস। তখন আমি আগে তো অনেক শুকিয়ে গেছিলাম গা, আমার চেহারার চেহারার যেটা অবস্থা, যেটা ভাবছিলাম, আমার মা দেখে বুঝছে যে তুই কিচ্ছু খাস না ঠিক মতন। আমি বললাম যে তুমি যেখানে তুমি নাই সেখানে আমি ঠিক মতো থাকতে পারি। পরে বলছে তোর বাবা তোর কেয়ার করো না। আমি বলছি তুমি যাওয়ার পর থেকে বাবার যে আসল যে রুড বিহেভিয়ারটা, যে একটা মায়াটা সব চলে গেছে গা। তখন আমার তখন বাবা আমাকে হেট করে শুরু করছে। এমনও দিন গেছে জানেন, বাবা যখন আমাকে টাকা দিত না আমি খিদায়, তখন আমি কিচ্ছু বুঝতাম থেকে খিদায় আমি আমি আমার বাবার ডয়ার থেকে আমি 10 টাকা মতো চুরি করছি। জি চুরি করছি, আমার তো বাঁচতে হবে, আমার তো কেউ না এখন, আমার বাবা আমাকে দেখতেছে না, আমার মা বাবা পাশে নেই, আমার বোনও পাশে নেই, আমার তাহলে কে আছে? ইভেন আমার আমার বাড়ির মধ্যে যারা যারা আছে তারা সবাই খালি চিন্তা করে যে কে কীভাবে কাকে কাকে খালি মানে মানে নষ্ট করা যায়, এই চিন্তা ভাবনা ওরা করে। আমার বাড়ির মানুষ, আমার কাকা, আমার জ্যাঠা, আমার জাস্ট নামে খালি আমাকে সাপোর্ট দিছে, কিন্তু কামের সময় ওদেরকে কোনো কিছুতেই পাওয়া যায় না। ঠিক আছে, আমার কাকা দিন মোহাম্মদ আর কি, ওনার নাম দিন মোহাম্মদ, তো আমার দাদা দুই বিয়ে করছে, দুই বিয়ের মধ্যে একটা হচ্ছে ফিরোজা বেগ আমার দাদি নিজের আপন দাদি, আর একটা হচ্ছে আপনার বড় দাদি, বড় দাদি বেঁচে আছে, আমার ছোটো দাদি মারা গেছে 2016 সালে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, তো তখনই আমার দাদি আমাকে অনেক কেয়ার করছিল, দাদি মারা যাওয়ার পর থেকে আমার জীবনে মানে কাল নামে শুরু হয়েছে অনেক। ঠিক আছে, তো ওই জায়গার থেকে তো আমার কাকা, আমার আপন কাকা, আমার আপন কাকা আমার বাপের অনেক ক্ষতি করার চেষ্টা করছে, ইভেন সব দিক দিয়ে খালি ক্ষতি করছে, কোনো শেষ নাই। আমার জ্যাঠাও সেম, জ্যাঠা খালি বলছে নামে কথা বলছে কিন্তু কামে কিছু করতে।
1: তোমার মায়ের সাথে যখন দেখা হলো, তোমার মা তোমাকে দেখিয়ে বুঝছে তোমার অবস্থা ভালো না, কি বলতেছে তোমার মা?
0: কেন তোমার সেই ঘৃণা থেকে আমার বাপের আমার প্রতি ঘৃণা এসে পড়ে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে কেন আমার সাথে অভিযোগটা করা উচিত ছিল? তো মা বলছিল যে কেন, ওয়াই, মানে কেন? তো পরে বলছিল যে তোর বাবা তোর খাবার দাবার খাওয়ায়। আমি বলছিলাম যে না, একটু খাবার দাবার খায় না, আমি মন মাসে আমার একটু ভালো নয়, আমি খুব কষ্টে দিন চলতেছি, খুব কষ্টে আমি আমার নিজের লাইফটা সাফার করতেছি, নিজের লাইফটা আমি নিজেকে আমি নিজেকে আমি ইমিউলেট করতেছি, প্রতিদিন আমি মরতেছি, প্রতিদিন আমি টেনশন করতেছি যে আমার লাইফস্টাইল আমার কী হবে বা আমার পরবর্তী জীবন কী হবে, আমার ফিউচার কী হবে যদি আমার বাবা আমার সাথে এমন করে। আমি কোনো কিছু চিন্তা করিনি। তো তার কিছুদিন পরে আঙ্কেল আবার কিছুক্ষণ পরে আসে, আঙ্কেল আবার আসে, আসে আমাকে দেখে, দেখে এবার আমাকে বলে যে তুমি যে এখানে আসছো এটা যদি তুমি ছাড়া কেউ না জানে, তুমি এখানে আসছো ভালো কথা, তোমার সাথে দেখা করবা, কিন্তু এখানে তুমি কেউ কেউ নিয়ে আসতে পারবে না, ইভেন তুমি একা আসবা, কেউ কেউ শান্তি করে আসতে পারবে না। তো ওই আঙ্কেলও আগে একটু সময় ভালো ছিল, সাপোর্টিভ, আমি ওনাকে ভালো মনে করতাম, ভাবছিলাম যে আমার মাকে যদি অ্যাকসেপ্ট করে নিয়েছি তাহলে হয়তো মাকে সারাদিন টেক কেয়ার করতে পারবে। ঠিক আছে, তো ওনাদের সংসার বেশ 2 বছর চলতেছিল, আমিও মাঝে মাঝে আসতাম, আইসা আমার ইনকাম সোর্স যতটুকু পারতাম আমি আমার মার আমি দিতাম, যাতে আমার মার একটা হাত করতে হয়। ইভেন আমার কথা আমার ছোটো মনে, আমার ছোটো বোনের নাম কথা মনি, সামিয়া জান কথা, তো কথাকেও মনে করেন যে লেখাপড়া করা শুরু করছিল উনি লোকটা, সবই ঠিক ছিল। হঠাৎ করে আমার মা যে বাসায় থাকতো ওই বাসার মধ্যে ভারী ভাড়া, বাড়ি ভাড়া, তারপরে আছে আপনার আদার্স যে রিসোর্সগুলো সব, বিদ্যুৎ ভাড়া সব জেমে গেছিল, সব মিলে মনে করেন যে প্রায় 3 থেকে 4 মাস 30-40 টাকা মতো ঋণ হয়ে গেছে গা। তো বাইরের তো রেগুলেশন চাপ দিতেছে যে টাকা কোথায়, টাকা কোথায়, টাকা দিচ্ছ না কেন, তোমাকে বাসা ছাড়তে হয় টাকা, তো নাহলে বাসা ছেড়ে দো। আমার মা তো বলতেছে রেগুলার যে যে একটু সময় দেন, হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু এদিকে তো ওই লোকটাও ছিল আবার একটু অলস টাইপের, উনি আবার পাইপ মিস্ত্রির একটা মানে ইঞ্জিনিয়ার ছিল, উনি পাইপ বিল্ডিংয়ের পাইপ স্টাইপ যেগুলো দেখা দিত ওনার ছেলেবেলাদেরকে, ছেলেমেয়েরা কাজ করে লাগাইতো, উনি ম্যাপিং করে দিত। তো উনি গত অনেকদিন ধরে কাজ যাচ্ছে না, ইভেন কন্ট্যাক্টও নেই, কাজ যাচ্ছে না, এবার এবার কাজে আসি আমি করে, তো যার কারণে কন্ট্যাক্টও না এদিক দিয়ে কাজও যাচ্ছে না, তো এদিক দিয়ে মনে করেন যে সংসারটা একটা অফ নেমে আসছে ওদের, এখন কীভাবে কথা মনে স্কুল ভাড়া দিবে, কীভাবে খাবো, কীভাবে দিন চলবো, ইভেন কীভাবে তাদের লাইফস্টাইল চলবে। তো হঠাৎ করে উনি বলছে যে দেখো আমার তো এই মুহূর্তে কোনো কাজকাম নাই, তুমি একটা কাজ করো, তুমি আপাতত তোমার বাড়ি চলে যাও, তোমার মেয়েকে নিয়ে তুমি আপাতত বাড়ি চলে যাও, আমি ওই দিক দিয়ে বাড়ি থেকে যাই, বাড়ি দিয়ে যাই।
1: বাড়ি চলে যাও, কোন বাড়িতে যাও?
0: আমার আমুর বাড়িতে।
1: আবার চার নম্বর বার, চতুর্থ বারে বার দিয়ে,
0: মানে আমার আমু নিজের বাড়ি কুমিল্লা,
1: কুমিল্লায় চলে যাও। আচ্ছা আচ্ছা,
0: কুমিল্লা চলে যাও আপাতত জন্য, আমি কিছু টাকা বাড়ি থেকে, আমি ওনার বাড়ি বাড়ি ছিল বরিশাল, আমি বরিশাল যাই, কিছু টাকা ম্যানেজ করে আমি আনি আয়না, দেন আমি আমার মাকে মানে আমার আম্মাকে সে নিয়ে যাবে, নিয়ে যাবার নতুন সব কিছু শুরু করবে। তো আমার মাও যেসব বিশ্বাস করছে, কারণ স্যার এখন ওয়ে ছিল না, কারণ উনিও কোথায় কাজ পাশ ছিল না, প্লাস কাজও করতে ছিল না, তাই দিক দিয়ে উনি যেহেতু বলছে যে টাকা ম্যানেজ করে দিবে তো আছে। তো আমার মা আমার নামে একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলছিল ছোট, আমার নামে আমার মা আমার ডিপিএস অ্যাকাউন্ট খুলে প্রায় 30-40 হাজার টাকার মতন সেভিংস করছিল। সেভিংস করার পর এখন মনে করেন যে ওই সেভিংসটার মধ্যে না পেরে ওই লোকটা আবার মা কি হয়ে যায় জেনে ফেলছে, আমার মাকে অনেক সব বলা শুরু করছে যে তোমার না ছেলের একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেই টাকাটা আমাকে দিয়ে দো, সেই টাকাটা আমাকে দিয়ে আমি কিছুদিন নিয়ে যাই থাকি ওখানে, পরে এই টাকার সাথে কিছু টাকা মিক্স করে আমি তোমার নিয়ে তোমাকে তোমার মেয়েকে তোমারকে আমি নিয়ে আবার ওই বাসায় উঠবো। তো আমার মা বিষয়টা বিশ্বাস করছে। তো আমার মা আবার টেলার কাজ খুব ভালো পারতো, আমার মার ওই বাসায় আবার একটা ছোট্ট মেশিন ছিল, এই মেশিনটাকে আমার আব্বু নিজে খুব কষ্ট টাকাতে কিনা দিয়েছিল, সেই মেশিনটাকে নিয়ে আমার মা ব্যানে করে কেমনি কেমন চলে গেছিল, আমি দেখছিলাম আমার মা বাড়িতেছিল ঘর থেকে বোরকা মোরকা পরে। তো আমার আব্বু আমার মা জন্য একটা দোকানও করে দিয়েছিল, দোকান করে দিয়েছে যাতে কিনা আমাদের এক্সট্রা অবমত সমস্যা না পড়ে, যাতে কিনা আমি আমার হাত খরচ পাই, ইভেন আমার বোনও যাতে পাই, ইভেন আমার যাতে লেখাপড়া কন্টিনিউ করতে পারি, যাতে দুই মিলে সব কিছু করতে পারি, ঠিক আছে।
1: সংসার ভালো ছিল তখন তো কোনো কিছুর অভাব বুঝতে দেয়
0: না, তখন আমাদের
1: তোমার মাকে মেশিন কিনে দেওয়া, তার জন্য দোকান করে দেওয়া, সব রকম ব্যবস্থা সে করে দিয়েছে।
0: ইভেন মানে মা থাকা অবস্থায় আমাকে ইট করছে মানে বাজার মানে
1: শুনলাম
0: বাজার সদায় এমনি কমা দিছে
1: শুনলাম। এবার কি হলো তোমার ওই সেলাই মেশিন সহ কি করলো তোমার মা?
0: সেলাই মেশিন নাকি কষ্ট মষ্ট করে, আমি যখন ছিলাম না যখন বাবা ছিল না তখন কষ্ট মষ্ট করে দোকান থেকে গিয়া ওই সেলাই মেশিনটাকে বাইক করে একটা ব্যানে করে ওই লুকটা ব্যাটা ব্যাজেট করে দিছে, সেই ব্যানের মধ্যে মেশিনটাকে উঠিয়ে এই ব্যানটাকে নিয়ে গেছে কোনোরকম নাভিস্কুর দিকে, নাভিস্কুর থেকে একটা ট্রাক নিয়ে সরি পিক আপ নিয়ে সেই পিক আপে করে ওই মেশিনটা উঠে দেন গো মিরপুর, মিরপুর দিকে চলে গেছে মিরপুর মেশিনটা। তো ওইখানে যখন যখন মা যেতে পারে নাই যখন ওই লোকটা আমার মা জন্য ওই লোকটা যেন অপেক্ষা করতেছিল, ফোন দিচ্ছে ফোনে পাচ্ছে না, মা তো টেনশন পাচ্ছে রেগুলার, এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস প্রায় সাত থেকে পাঁচ থেকে ছয় মাস পরে করে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কল দিচ্ছি কল ইতেছে না, ইভেন কন্টিনিউ করতে পারতেছে না,
1: ওদিকে তো ভাড়া বাকি হয়ে পড়ে আছে,
0: ভাড়াও বাকি পড়ে আছে। তো ওদিকে টিভি ফ্রিজ আলমারি ইভেন আমার মার মেশিনটাও জব্দ করে নিছে অলরেডি, ওরা বাড়িলে জব্দ করে নিছে ওইটা তার ফেরত
1: পাওয়া যাবে, মার মেশিন না তোমার বাবার কিনে দেওয়া মেশিন,
0: ওই তো মানে জাস্ট কথা কথা মার মেশিন আর কি বললাম, তো ওইটাই জব্দ করে নিছে। এখন হতে আমার আম্মু চাইলেও জিনিসটা যেতে না, গেলে আমার আম্মু ধরে ফেলবো, গেলে আবার ওরা বাড়ির বাদে আদে করবো, তো সব কিছু জায়গাতে বিসর্জন দিয়ে ফেলেছে। তো ওখানে পরে মা আমাকে আবার কল দেয় বাড়ির থেকে অবস্থায়, আমি তো জিনিসটা জানতাম না বাড়ির থেকে অবস্থায় বাবাকে
1: আমার তোমার মা একদম রাস্তায় চলে আসছে,
0: রাস্তায় চলে আসছে,
1: বাড়িতে 30-40 হাজার টাকা ভাড়া, এদিকে যত জিনিসপত্র জন্য সব জব্দ করে ফেলেছে, এখন রাস্তায় খালি একদম
0: বিসর্জন দিয়ে ফেলেছে। তো ওখানে পরে মা আমাকে আবার কল দেয় বাড়ির থেকে অবস্থায়, আমি তো জিনিসটা জানতাম না বাড়ির থেকে অবস্থায় বাবাকে
1: আমার তোমার মা একদম রাস্তায় চলে আসছে,
0: রাস্তায় চলে আসছে,
1: বাড়িতে 30-40 হাজার টাকা ভাড়া, এদিকে যত জিনিসপত্র জন্য সব জব্দ করে ফেলেছে, এখন রাস্তায় খালি একদম
0: মার বোন আমার মার বড় বোন

0: করে ওই লোক চম্পট, লোকের আর কোনো খবর নাই। টিভি ফ্রিজ মেশিন ফ্যাশিন যা ছিল, যে মেশিন দিয়ে হয়তো কুড়ে খাইতে পারতো, ইভেন তার যে লাস্ট পুঁজি ছিল তোমার নামে বানানো ডিপিএস, যেটা তোমার বাবার টাকা দিয়ে হয়তো ডিপিএস এর টাকা সারা জীবন যোগান দিয়েছে,
1: তার
0: মানে যে শখের আশায় অথবা যে লোভের আশায় এত বড় স্বামী সন্তানের এত ভর ভরন্ত সংসার ফেলে দিয়ে সে আরেকজনের কাছে ই করতে গেছিল, সেটা একেবারে ওকে এসে তাকে রাস্তায় নামায় দিয়েছে, দিয়েছে চম্পট ওই বাটপারে। এখন কি অবস্থা?
1: এখন পরবর্তীতে বাড়ির বাড়ির মানুষ মানে আমার বাড়ির মানে আমার মামারা, আমার চার মামা আর দুইটা বোন আছে আমার আম্মুর, তো তারা জিনিসটা এখন বোন তো ফেলা দিতে পারবে না, তো তারা তারা সর্বোচ্চ সাপোর্ট দিছে এবং বলছে যে তোর আজকে তোর কারণে তোর সে কারণে তোর এই অবস্থা, এখন তোর তোর কেমনি কী করবি কো। তারপরেও আমার ভাই আমার আম্মুর ভাইরা যা পারছে আমার আম্মুর বাড়ি থেকে অবস্থায় টাকা টুকা পাঠাইছে সব কিছু করছে যা পারছে বলছে। ইভেন আমার মামা বলছে যে তুই আপদ বাড়ির থেকে থাক, কথা রেনে থাকলে কথার ওই স্কুলে ভর্তি করা, আর ওখানে আমার মা বাবা আছে আম্মু আছে, তুই নানা নেই খেয়াল কর, তোর প্রতি মাসে আমি 10 টাকা করে পাঠামো, এটা দিয়ে তুই তুই তুই কথা মনে তুই চলবি। তো আমার আম্মু চিন্তা করলো যে আমি আমার মেয়ে চলবো তাহলে আমার ছেলেটার কী হবে, তো পরবর্তী আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করবে আমাকে বলছে যে বাবা আমি তো বাড়ির দিকে আসি আমাকে সর্বস্ব করেছি, আমি পরে আমি কিছু বলার মতো পারছিলাম, আমি বলবো যে তুমি যা করছো সেটা কিছু বলার নাই। তারপর আমি তারপর আমি এনেছিলাম কেন আমার মধ্যে সে মার মার মারাটা রয়েছে, আমি তো ছেলে আমি তো পারবো না আমার মাকে ফেলে দিতে,
0: ঠিক আছে তুমি তোমার জায়গায় ঠিক আছে।
1: তো আমি আমার মাকে পরে আমি অ্যাকসেপ্ট করে নিই, অ্যাকসেপ্ট করে পরে আমি মামার সাথে কথা বলি, মামা মামার কাছ থেকে আমি টাকা চাকরি চাইলাম, মামা বলছে মামা আপনারা কষ্ট মিলে যদি কষ্ট মষ্ট করে যদি কিছু টাকা আমাকে হেল্প করে যদি একটা ঢাকার দিকে যদি আমার মা জন্য আমার একটা দোকান কিনে দিতে পারেন তাহলে আমার জন্য এটা খুব গ্রেটফুল অ্যান্ড হেল্পফুল হতো। তো মামারা সব চিন্তা করলো, এটা নিয়ে বৈঠক বসলো, ঠিক আছে মামারা বৈঠক বসে মামারাও চিন্তাভাবনা করে জানা ঠিক আছে এখন যেহেতু হিমেলের জন্য হিমেলের দিকে তাকায় তাহলে অ্যাটলিস্ট হিমেলের আম্মুর জন্য এখন একটা দোকান করে দেওয়া উচিত। তো সব মিলে মামারা যা পারছে 1-2 লাখ সব মিলে 2-2 লাখের মধ্যে একটা দোকান ম্যানেজ করে দিছে। দোকান ম্যানেজ করে দেওয়ার পর আমার আম্মুর যে বড় ভাই উনি আমার আম্মুর জন্য অনেক কিছু করছে,
0: ওকে
1: বাকিদের কথা জানি না, বাকিদের সম্মত না পাওয়া গেলে উনাকে সবসময় পাওয়া গেছে, ইভেন উনিও দোকান থেকে অনেক 1-1.5 লাখ টাকা উনি বেশি ইনভেস্ট করছে দিছে আমার আম্মুকে দিছে। তো সেই টাকা দিয়ে এখন দোকান করছি, বা দোকানে এতটা বেচা কিনা নাই, তো দোকান করার পর পরে আম্মুকে ঢাকায় নিয়ে আসছি, আমি ঢাকায় নিয়ে পর ওনার জন্য আলাদা বাসা নিছি, আর বাসা নেওয়ার পর তারপরে উনি এখন আলাদা বাসা থাকে আর দোকানে দোকানও ভাড়া দর লাগে সব কিছু মিলে আমি এখন যে বর্তমান বিজনেস যে ডিউটি করতেছি চাকরি করতেছি সেটাকে সম্পূর্ণ আমার নিজের জন্য না আমার মা বোনের জন্য, আমি আমার মা বোন কসম চালাতেছি, মা বোনের মার বাসা ভাড়াও দিতেছি, আমি মার দোকান ভাড়া আমি দিতেছি।
0: তুমি থাকো কোথায়?
1: আমি থাকি আমার আম্মু আমার আব্বুর কাছে, আমার আব্বু সেটা জানে, আমার আব্বু সেটা জানার পর বলছে এখন এটা তোর ব্যক্তিগত বিষয়, তুই তোর মারে তুই রাখবি নাকি রাখবি না এটা তোর ব্যক্তিগত বিষয়, আমার এখানে যাতে কোনোদিন না আসে, ঠিক আছে, আর তুই কি করবি না করবি এটা তোর ব্যক্তিগত বিষয়। তা আমি
0: মানে কি তোমার মার কথা থাকে ওই বাসায়?
1: মানে আম্মু মানে আলাদা বাসা থাকে আর কি।
0: তোমার আম্মু আর তোমার কথা থাকে যে বাসায় তুমি ভাড়া?
1: জি জি জি জি,
0: নিয়ে দিছো ওখানে, ভাড়া তো তুমিই দাও।
1: হ্যাঁ হ্যাঁ।
0: আর ওই লোক আবার যোগাযোগ করলে তো আবার হাঁটা ধরবে, তখন কি করবে?
1: যোগাযোগ অলরেডি করতেছে না, বাট আমি বলে দিছি যে আমি যদি আজকের পর থেকে
0: যোগাযোগ করতেছে না।
1: না,
0: কে বললো তোমাকে? কথা বড় হয়েছে না? কথা বড় হয়েছে? কত বয়স কত এখন?
1: এখন ওর বয়স হতে গেলে প্রায় 13-14 বছর।
0: কথা তো সবকিছু জানতে পারবে যে কি করতেছে কি করতেছে না।
1: আমি বলছি আমি ওকে বলছি যে তুই যদি কোনদিন দেখো যে আমার আম্মু আবার কন্ট্যাক্ট করতে আমার জানা দিবি, তখন আমি নিজে বলবো যে আমি তখন আমি তোমার আমার যে তোমাদের যে সম্মান যে মায় ছিল আমি তখন নিজে তোমার গত ভাই করে দিবো, তখন তুমি তোমার তুমি আসতে তুমি মাপোগা। আমি আমার সাথে আমি এমনি বলছি
0: প্রতিদিন যাওয়া হয় বাসায় ওই বাসায়?
1: জি জি জি, আমি খাবার জন্য যাই, খাইতে জন্য যাই।
0: কয়বেলা খাও ওখানে?
1: আমি এই যে সকালবেলা এই যে ঘুম থেকে অফিস থেকে যখন যাবো তখন তো 8:30 দিকে আমি মার কাছে যাই, যে সকালবেলা ভাত খাই, ভাত টাত খাওয়ার পর আমি আমার আম্মু লাঞ্চ টাঞ্চ রেডি করে দেয়, সেই লাঞ্চটাকে আমি এখানে নিয়ে এই যে আমি সকাল 8:30 থেকে আমার ডিউটি শুরু একদম সেই 8:30 পর্যন্ত।
0: 8:30 গিয়ে তখন বাসায় খাও ওখানে?
1: হ্যাঁ, 8:30 যে না একেবারে 12 দিয়ে খাই আমি, পরে মাঝখানে ওই লাঞ্চ খাই, মা লাঞ্চে যে বাটি করে মা খাবার দিয়েটা খাই, খাবার পরে আমি কাজ কন্টিনিউ করি, তারপরে হচ্ছে আপনার একেবারে কাজ শেষে করে বাসায় গোসল টোসল করে আমার কিছু ফ্রেন্ড আছে ওদের সাথে বসে নিজে মাইন্ড ফ্রেশ করি, ঘন্টা মাটা দিই, কথাবার্তা বলি।
0: খাও কখন?
1: খাই আমি একেবারে 12 দিয়ে খাই।
0: কোথায় খাবার?
1: মার কাছে খাই।
0: ওখানে আবার যাও? আচ্ছা,
1: হুম, রেগুলার যাই।
0: আচ্ছা,
1: রেগুলার যাওয়া পুরো
0: বাইরে যা খাবা না ওখানেই থাকবো, ওখানেই যাবা, মানে 2-3 বেলা যেন তুমি ওখানে যাইতে পারো,
1: ওখানে যাই।
0: তো মা ছেলে মা বাপের উচিত ছেলে মেয়েকে দেখে রাখা, তোমার কাজ এখন এই ভূত যেন তার মাথায় আবার না ওঠে, সেজন্য 3-2 বেলা তুমি ওখানে যাবাই, বুঝতে পারছো?
1: অবভিয়াসলি
0: দরকার হলে জায়গায় বসে থাকবে, কি কাম। হ্যাঁ, তারপর
1: অবভিয়াসলি আমি আব্বুকে স্ট্রিক্টলি বলেছি তুই যদি আমাকে সাথে আমাকে সদস্যদের ফোনে জানা দিবি।

0: ঠিক আছে, লাগলে আমি ফোন নাই গেলাম, আমি এনে বলছি ঠিক আছে, তো বলছে ঠিক আছে জানাই দিব। তো এমন কিছু দেখতে পারি না, না বোনও দেখতে পারে না, আমার বোন তো
1: কতদিন আছে এখানে,
0: এখানে এখন সবকিছু মিলে আপনার চার পাঁচ মাস তো হবে, আছে চার পাঁচ মাস ধরে
1: এখন গোডাউন
0: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,
1: গোডাউন
0: ইনচার্জ বলতে আমি ওই মানে যেসব জিনিসপত্র আমি আয়না দিই, গুছাই মুছাই দিই, তো আমাদের লেবার আছে, সে লেবার গুলো ওগুলো নিয়ে দোকানে দিয়ে আসে।
1: দোকানে ব্যবসা কেমন চলতেছে?
0: দোকানে ওই জায়গায়, ওই জায়গায় তো আমার আমার নিজের আমার একটা আমার আমার আম্মুর এলাকার, আমার আম্মুর এলাকার এক আমার আম্মুর ভাই,
1: আমার মামা লাগে,
0: আমার মামা আমার কাজটা দিছে, আমার আম্মুর অবস্থার কারণে আমার কাজটা দিছে, তো আমি তারান
1: দিয়ে কাজ করি। বাট তোমাদের যে দোকান করে দিল তোমার মামারা, সেই ব্যবসাটা কোথায়
0: আছে, চলতেছে?
1: কোথায় চলতেছে?
0: নাখালপাড়াতে 8 নম্বর গলির একটা এলাকা আছে, সেখানে মাঝখানে একটা দোকান, ওই দোকান এখন চলতেছে।
1: কে বসতেছে ওখানে?
0: আমার মা বসতেছে।
1: ও সেই বসে, ইনকাম কেমন ওখানে হয়
0: এখন? আপাতত ইনকাম সোর্স ভালো না, কারণ দোকান তো নতুন নতুন হচ্ছে, তো
1: লস হয়ে যাচ্ছে না? তো
0: লস হলে এখন আমাকে মনে, আমি আমি বিশ্বাস রাখি যে কোনো না কোনো সময় 120টা দাঁড়াবে।
1: সে কি মেশিনের ওই ব্যবসা, টেইলারিং এর কাজ?
0: জি জি জি জি, সে শিখায়ও প্লাস আবার নিজে কাপড় বানায়।
1: জান প্রাণ ছেড়ে দিয়ে যা পাপ করছে লাইফে, জান প্রাণ ছেড়ে দিয়ে ওই কাজটাই করুক, আল্লাহ যদি তার দিকে মুখ তুলে তাকায়, যাতে করে বাচ্চা কাচ্চা গুলো কেনে ভালো থাকতে পারে। এখন খরচপাতি দিয়ে মোটামুটি কভার করতে পারছো নাকি অনেক কষ্ট হয়ে যাচ্ছে?
0: আমার কষ্ট বলতে, হ্যাঁ কষ্ট তো হবে, কারণ আমি যে টাকাগুলো দিচ্ছি, আমার সারিং যদি বলি, আমি সেভিংস হয় মাত্র 3-4 হাজার টাকা। সো 3-4 হাজার টাকা আমি আমি রাখি না, আমার ফ্রেন্ডসদের পিছে আমি উড়াই, প্লাস নিজেও আমি যা পারি জামাটা কাপড়
1: না করবা, অবশ্যই করো, তোমার লাইফ ইটস ইওর লাইফ।
0: ইয়েস,
1: ধ্বংস করে দিয়েছে তারা, তার জন্য কোনোভাবেই তুমি দায়ী না, কোনোভাবে তুমি দায়ী
0: তো। হ্যাঁ, এখন
1: নিজের মজা করবা, নিজের জীবন কাটাবা, নিজের লাইফ আগে, তারপর তুমি এসব সবই দেখবা
0: অবভিয়াসলি।
1: হিমেল তুমি ভালো ছেলে। সো তোমার তোমার তো এতক্ষণ শুনলাম এসব ব্যাপার, তোমার নিজের জীবন নিয়ে কোনো কিছু হয়নি?
0: আমার নিজের জীবন নিয়ে আমার আফসোস ছিল না, যখন তখন মাঝখানে পিঠা মেলা আমার স্কুলের মধ্যে, স্কুলে আমি যেখানে স্কুলে পড়াশোনা করতাম সেখানে স্কুলে পড়াশোনার একটা পিঠা মেলা হয়, তো সেখানে আমি গেছিলাম এমনি জাস্ট বন্ধুর সাথে আড্ডা করার জন্য। তো সেখানে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, মেয়েটার নাম হচ্ছে তাসফি আলম মিম, ঠিক আছে? তো ওখানে আমার পরিচয়, তো তাকে দেখে আমার প্রথম ভালো লাগে নাই, আর ইভেন ওই আমার চিন্তা না, আমিও তাকে চিনতাম না, ঠিক আছে? তো হঠাৎ করে পিঠায় আমরা জাস্ট ওই একটা মেয়ে আছে, জাকিয়ে নামে মেয়ে আছে, তো তার মাধ্যমে ওর সাথে আমার পরিচয়টা হয়েছে। তো সেখানে আমরা ফার্স্ট মিট করি, কথাবার্তা বলি, কথাবার্তা বলতে বলতে আমি পরে ভীষণ থাকি নেই, সেখান থেকে আমি বাসায় চলে আসি অনেকক্ষণ পর। দেন তারপরে দেন আমি বাসার দিকে আসার পর ঘণ্টাখানি ফ্রেশ হওয়ার পর আমি কিছুক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করতেছিলাম। ফেসবুক ঘাটাঘাটি করার পর ইভেন ইনস্টাগ্রামও দেখি যে ওই মেয়েটা আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, তা আমি তো মেয়েটাকে দেখে চিনছিলাম। তো চিনার পর আমি অ্যাকসেপ্ট করি, পরে আমি ওর সাথে কথা বলা শুরু করি। দেন কথা বলার পর, কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, আমাদের মধ্যে একটা বন্ডিং হয়ে যায়। আমি ইভেন আমার স্টোরিও তাকে বলছি যে আমার এমন অবস্থা, আমার লাইফস্টাইলে তোর ইয়ে না, ভালো না। তো সেও বিষয়টা বুঝতে পারছে, তো সেও বিষয়টা শোনার পর ইমোশনাল হয়ে গেছে, ইমোশনাল হয়ে গেছে, ইভেন সব কিছুর ক্ষেত্রে সেও হয়ে গেছে। তো তারপরও তারও লাইফস্টাইল বলছে, কারণ তারও ক্ষেত্রেও সেম, তার ক্ষেত্রে কীরকম সেম, তার মা জীবনে অনেক কষ্ট করছে, তার বাবা প্রেম করে বিয়ে করছিল, প্রেম করে বিয়ে করার মধ্যে তো তার মার একটা মার সাথে প্রেম করছিল, তখন অত সংসার ভালো ছিল, তখন তখনই জন্ম নেয় তাসফি আলম মিম। তো সেখান থেকে মনে করেন যে সবই ভালো, ওদের মধ্যে সবই ভালো চলছিল, মাঝখান দিয়ে ওই ওর বাবা আরেকটা মেয়ের সাথে সিমিলার কি জাস্ট খালি পার্থক্য একটু, আমারটা মা ওরটা আছে বাবা,
1: তোমার গল্প।
0: তো ওরা আবার হঠাৎ করে বিয়ে করে ফেলে। তো জিনিসটা আন্টি জানার পর, আন্টি জিনিসটা খুবই কষ্ট পাইছে, খুবই মারছে, তো সবই ঠিক ছিল, তাও এদিকে খরচপাত দিত, এদিকেও দিত।
1: তোমার স্টোরিটা শুনি, তারপর
0: তো হঠাৎ করে ওর খরচটা ওর বাপের দেওয়া বন্ধ করে দিছে। তো ওর মা ওর ফালে বলতো যে তুমি আমার খরচ না দাও, তো আমার মেয়েটার জন্য দুধ চিনি খরচটা দাও। তো ওই মহিলা কষ্ট করে, অনেক কষ্ট করে হলো আন্টি, মানে আন্টি যেমনি পারুক ধার দেনা কইরা বা কাজকর্ম যেতটুকু পারত কইরা, ওনার মেয়ের জন্য দুধ চিনি ম্যানেজ করে দিছে। অনেক কষ্ট করে ছুঁজি একটা একটু করে দুধ দিয়ে দিয়ে মেয়েটাকে সুরেখা, হয়তো এইভাবেই ওদের লাইফস্টাইল অনেক বড় করছে। তো বড় করতে করতে ওনার মার অনেক ঋণ হয়ে গেছিল, তাও কষ্ট মষ্ট করে মায়ের লেখাপড়া করাইতেছে, ঠিক আছে? তো মাঝখানে এই কারণে আমার এই জাস্ট আমার কাছে শেয়ার করছিল, এইটাই আর কি শেয়ার করছিল, তা আমি জাস্ট আমার কাছে ইমোশনাল লাগছে। তো তো আমাদের
1: হঠাৎ করে প্রেম হয়ে গেল নাকি?
0: তো আমাদের কথা বলতে বলতে প্রায় 2-3 দিন পর আমাদের যে নাকি একটা রিলেশনশিপ চলে গেলাম, হঠাৎ করে প্রেম হয়ে গেল। আমি প্রপোজ করছিলাম ওরে, আমি প্রপোজ করছিলাম, ইনফ্যাক্ট ও কিছুদিন কিছুক্ষণ ভাবার পর আমাকে বলছে যে তুমি তোমার লাইফের মধ্যে জানোই, তুমি কি আমাকে চাও এখনো? তাই আমি বললাম যে হ্যাঁ, আমি যে যেখানে তুমিও আমার অবস্থাতে তো যেখানে আমিও তোমার অবস্থাতে যাই, আর ইনফ্যাক্ট তুমি ভালোবাসা মিনিং বুঝো, আমি ভালোবাসা মিনিং, তো আমাদের এখানে কন্টিনিউ করা উচিত, আমি ওরকে জোর করি না, বলছি তুমি কি করতে চাও, তো বলছে যে আমি ভেবে দেখব, তো ভাবছে, তো ভাবার পর আমাদের বেশ এরপরই আমার সাথে ওর প্রপোজ করা হয়ে গেছে, ওর ফিট ও অ্যাকসেপ্ট করছে, তো আমাদের মোটামুটি আমাদের মার্চের 23 তারিখে আমাদের রিলেশনশিপ শুরু হয়, 2023 মনে হয়, 23 নাকি 22, 23
1: ওকে
0: 23 হবে, তো ওই জায়গার দিক দিয়া সবই ঠিক ছিল, প্রায় 1 থেকে 2-3 মাস, 4-5 মাস, 8 মাস সবই ঠিক ছিল আমাদের, খুব ওই মেয়েটা আমার জন্য যথেষ্ট এফোর্ট দিছে, আমি যদি 10টা মেয়ের সাথে কম্পেয়ার করি ওর মতন মেয়ে হবে না, কারণ আজকালকার যুগে আপনার তো লয়্যালিটির দিক দিয়ে কিন্তু কোনো মেয়ে এখনো চিরস্থায়ী নয়, কেউ কেউকে ছেড়ে কোনো না কোনোভাবে চলে যাচ্ছে, কিন্তু ও আমার হাত কখনো ছাড়ো নাই, আমার হাতটা শক্ত করে ধরে আমার পাশে ছিল, আমার মন খারাপ আসলে আমার সাথে পাশে বসে থাকতো, এবার মা আরও কল দিত, সেই মা কল তুলতো না, অথচ আমার কাছে আমার আগে ইমেল আগে ইম্পর্টেন্ট, তারপর বাকি কলগুলো আমার জন্য এগুলো খাবার বানাইতো, খাবার আনতো, এ করতো, আমার জামাকাপড় ধুয়ে দিছে, মনে হচ্ছে জামাকাপড় এগুলো নিতে ধুয়ে দিত, বলতো তোমার জামাকাপড় বাসাতে নিয়ে আসো, তা আমি আমি বলছি যে তুমি ধুইবা, কয়েন হ্যাঁ আমি বলছি দরকার নেই থাক না, আমি তো ধুইতে পারি সঙ্গে, তুমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, নিয়ে আসতাম ও এগুলো ধুয়ে দিত, আর ওর সাথেও ভালো ঘোরাঘুরিছে, জিয়োদ্দান হাতিঝিল, ইনফ্যাক্ট আপনার গুলশানাকে যে ওই যে হাতিঝিলের পাশে একটা ফজের আবি প্যাকেটটা আছে ওখানেও ভালো ঘোরাঘুরি হয়েছে, ঠিক আছে, তো ওই জায়গার দিক দিয়েও আমাদের বেস্ট ভালো একটা মোমেন্ট চলেছিল।
1: তোমার এত কাহিনী এত কিছুর পরে মনের মতো একটা মানুষ পাইছো রাইট, যে মেয়েটাকে তোমার ধরে রাখা উচিত ছিল, তুমি বললা যে জীবনে কেউ এরকম ভাবে তোমাকে কেউ যত্ন করবে না, তা কি ভূতে ধরছিল তোমার, বললা যে তোমার ভূতে ধরছিল,
0: আমার মানে ওর প্রতি ইন্টারেস্টটা চলে যায়,
1: কেন চলে যায়, বেশি প্রীত করতেছে তাই,
0: এতটাই খারাপ হয়ে গেছি ইভেন আমার সাথে অনেক রুটলি বিহেভ,
1: শুনি কি কি বিহেভ করছো,
0: গালাগালি করছি,
1: মারছো তো,
0: হ্যাঁ মারছি, একবার মারছিলাম
1: বিনা কারণে,
0: বিনা কারণে বলতে মানে একবার স্কুলের দিকে একটা ফাংশন হচ্ছিল, তো সেই ফাংশনে তার
1: তেমন সিগনিফিকেন্ট কোনো রিজন না, কারণটা হয়ে গেছে কি ও তোমার খাবার রান্না করে দিচ্ছে, ও তোমার জন্য কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, ও তোমার জন্য সকাল বিকাল সন্ধ্যা তোমার আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করতেছে, তোমার ওকে খুব সস্তা মনে হচ্ছে, গ্রান্টেড নর্মাল আমার মতো মানুষ পাবে এটাই স্বাভাবিক, আরে ভাই বাপ মাই তো তোমাকে আপন করেনি, একটা পর্যায়ে তোমার বাপ কষ্ট পাইতে পাইতে তোমাকে ছেড়ে দিচ্ছে, একটা একদম জীবনের শুরুতে তোমার মা আর এক বেগানা পুরুষের হাত ধরে চলে গেছে, তোমাকে পর করে দিছে, আর একটা পরের মেয়ে তোমাকে আপন করে ভালোবেসেছে, এটা আল্লাহর ইশারা ছিল হয়তো, যে তুই এর সাথে সংসার কর, তোর জীবনে যত কষ্ট দিয়েছি মান্দা তো দিন শেষ আল্লাহ, ঘটনা তো ঘটতেছে আল্লাহ তো সবই দেখতেছে, যে যা আখেরে তোকে আমি সুদে আসলে পুষায় দিলাম, এর সাথে সংসার কর, এর সাথে জীবন বাদ, তোর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, আল্লাহর ইশারা ধরতে না পেরে তুমি কি করলা, মানুষের গুরুত্বটা আবার তখন বুঝলো না, তোমারই বেশি গুরুত্বটা বোঝা উচিত ছিল, তুমি তুমি যে মায়া, তুমি যে ভালোবাসার কাঙাল, যেটা দাঁড়ে দাঁড়ে খুঁজে পাচ্ছে না, সে পাশে সে জিনিস তোমার হাতে এসে ধরা দিয়েছিল, তখন তুমি তারে গালিগালাজ করলা, গায়ে হাত তুললা, এই তো
0: ওই যে কথায় আছে যে সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত ছিল, আমি তখন বুঝতে পারি নাই,
1: তোমার ক্ষেত্রে আরো বেশি ছিল, কারণ তুমি শিক্ষাটা তো হাড়ে হাড়ে টের পাইছো ছোটবেলা থেকে, তোমার এটার জন্য কোনোভাবে তুমি দায় না বাবজান, তোমার অত তাড়া ছিল না যে আমি দৌড়ে গিয়ে ওদের স্পার্ম ওদের ওদের ওদের ইসের মধ্যে আমি যাবো, ওদের ওরসে জন্ম নিব, ওরা জন্ম দেওয়াইছে দিয়ে তোমার জীবনটাকে নেছিনি মেনে খেলছে, তোমার বাবার কোনো দোষ আমি দেখি না, তোমার বাবাকে আমি শ্রদ্ধা করতে চাই, একদম মাথা নত করে শ্রদ্ধা করতে চাই, একবার দুইবার না তিনবার তোমার তোমার এই তোমার এই তোমার এই মাথা নষ্ট তোমার মাকে সে সুযোগ দিয়েছে, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে, যতদিন সে সংসার করেছে ভালোভাবে এমন ভাবে সংসার করেছে তোমার বাবা, তাকে মাথায় তুলে রাখা উচিত, কি পরিশ্রমটা বেচারা করে, কিন্তু ত্যক্ত বিরক্ত হতে হতে এসব ঘৃণা আর এসব আশপাশে সব কাহিনী এই নোংরামি দেখতে দেখতে, স্পেশালি তোমার মাথা নষ্ট করা তোমার মায়ের নোংরামি দেখতে দেখতে বেচারার ভেতর থেকে হয়তো সবকিছু জালজালা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফিলিংস বলে কিছু না, ওর মানুষই নাই, ও হয়তো
0: আসলে
1: মানুষই নাই, ও হয়তো জীবন মৃত, ও লাশ হয়ে গেছে একটা, শুধু তোমাকে দেখছে না একজন কিছু তা কিন্তু না, ও নিজেই বেচারা লাশ হয়ে গেছে,
0: নিজেকে কেমনে বুঝ দিব,
1: আমি পারতাম আর একজন পারতো, কেউ পারে যে একটা মেয়ে আর একজনের কাছে চলে গেছে তার নিজের স্বামী সন্তানকে ফেলে দিয়ে শাক তাকে আবার নিয়ে এসে তার সাথে সংসার করবে, এত সহজ না, পুরুষের পক্ষে তো সহজই না, পুরুষ আর একটা মেয়েকে তার যদি আরেকজনের কাছে যায় তাকে মানে কি বলবো আর আশপাশ মারাবে না,
0: জি
1: আর সেখানে তোমার বাপ এই স্যাক্রিফাইস তোমার জন্য 3-4 বার করেছে, সে তাকে ঘৃণা করে, তাকে কাছে নিয়ে আর রাখতে পছন্দ করে না, সে তার আশপাশে যেতে চায় না, তারপর শুধু তোমার কারণে বারবার ফিরিয়ে ফিরিয়ে নিয়ে এসছে। লোকটা তো আমাদের মাথায় তুলে রাখো, সারা জীবন তোমার বাপকে মাথায় তুলে রাখো, নাহলে কিন্তু অভিশপ্ত হয়ে যাবে, সে তোমাকে পছন্দ করুক আর না করুক।
0: আমি তো বাবাকে অলওয়েজ শ্রদ্ধা করি, আমি এখনো করি।
1: মাথায় রাখো, মাথায় রাখো, তোমাকে যদি সারা জীবন আর নাও দেখে তুমি মাথায় তুলে রাখো, কারণ মনে রাখো ওই লোকটা এখন আর সুস্থ নাই, শুধু তুমি কথা এবং তোমার মাকে ঘিরে লোকটা এখন লাশের মতো পড়ে আছে, একে মাথায় তুলে রাখো, ঠিক আছে? আর ভদ্রমহিলা স্পেশালি তোমার মা, তার উদ্দেশ্যে বলতেছি, বড় কপাল করে এরকম সন্তান আপনি পেটে ধরেছিলেন, যা ভুল করেছেন তা করেছেন, যা অন্যায় করেছেন তা করেছেন, আল্লাহ রস্তে নতুন কোনো কাহিনী করেন না, এপারে তো কোনোভাবে হয়তো বাইচে যাবেন কি যাবেন না, তো রাস্তায় ছেলে দিয়ে চলে গেছে আপনাকে আপনার সেই প্রেমিক, উপরের যদি যান উপরে কিন্তু বিচার করার উপরে কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না, আল্লাহর রস্তে এ ভুল আর দ্বিতীয়বার করেন না। এবং আপনি যদি শেষ জীবনে শেষ জামানায় বাইচে থাকেন, আল্লাহ না করুক আপনার হিমেলের সাথে আপনার কথার সাথে যদি সব ঘটনা ঘটে, তাহলে আপনি একবার না এক হাজার বার মরবেন, আপনার পাপের কারণে যেন এই বাচ্চা দুইটা নষ্ট না হয়ে যায়। তোমার তোমার ওই প্রিয়তমা মানুষটাকে চেয়ে নাও যদি পারো, ক্যামেরা, ও যদি আসে আমার কেন জানি মনে হয় তুমি সুখে থাকবে, অনেক ভালো থাকবে।
0: আসলে আসলে
1: আর সবকিছুর জন্য তুমি কোনোভাবে দায়ী না, আমি তোমার হাত ধরে বলতে চাই তুমি আমাদের চাইতে অনেক ভালো একটা ছেলে, ভালো একজন মানুষ, যদিও তুমি তোমার প্রিয়তমার সাথে ভুল অন্যায় করেছো, খুব দুঃখ করেছো, বাট তারপরে তুমি ভালো ছেলে। তোমার জায়গায় আমি থাকলে বা আরেকজন থাকলে হয়তো ধ্বংস হয়ে যেতাম, হয়তো নেশাগ্রস্ত হয়ে যেতাম, হয়তো নিজেকে শেষ করে দিতাম। তুমি ফাইটার, তুমি যোদ্ধা, যে কারণে এত ঘৃণার পরেও সে মাকে আবার তুমি আপন করে নিয়েছো, এত কষ্ট পাওয়ার পরও যা যা নষ্ট হয়েছে তোমার সংসারে শুধু তোমার মায়ের কারণে, তারপর আবার তাদেরকে নিয়ে এসে তুমি নিজের কষ্ট করা, রক্ত করা, পানি করা, সেই খরচ দিয়ে তুমি তাদের সংসার চালাচ্ছ। তোমার কথা তোমার বোনকে এবং তোমার সেই এত ভুল করার পরেও তাকে তুমি মায়ের দরজা দিয়ে তাদেরকে এখানে লালন পালন করতেছো, তাদের দেখভাল করতেছো। তোমার মতো ছেলে বহু কপাল করে কোনো কোনো বাবা কোনো মা তাদের ঔরসে জন্ম দেয়, তুমি তোমাকে আমি অসম্ভব রকমের প্রাউড ফিল করতেছি, নিজেকে কখনো ছোট ভাববা না। তুমি যখন বলতেছিলে যখন আমি রাইড শেয়ার করি বা তুমি যে বলতেছিলে আমি গোডাউনি, আমি এখন শুধু দেখবো আগে তাকা এভাবে যে কত পরিশ্রম করতেছে ছেলেগুলো, আজ আল্লাহর দশ গুণ শ্রদ্ধা নিয়ে তাকাবো যদি তার মধ্যে আমাদের মতো হিমেলের মতো ছেলেরা থাকে, যারা লক্ষ্মী, যারা অসম্ভব ভালো। আমার অনেক মহব্বত তোমার প্রতি, ইউ আর এ ফাইটার, ইউ আর চ্যাম্পিয়ন, ইউ আর দ্য বেস্ট। আমার যদি বড় ঘরে বড় বড় ইসে পয়সালা ইসে জায়গা না হতো, আমার বাপ মা যদি এভাবে যত্ন না করতো, আল্লাহ না করুক এরকম ঘরে জন্ম নিলে আমি শেষ হয়ে যেতাম, কোথায় হয়তো নেশা করে কোন ডান ড্যান্ডি করে কোনো একটা বুড়ি গঙ্গার পাশে পড়ে থাকতাম। তুমি তা হওনি, ইউ আর দ্য ফাইটার, ইউ আর দ্য চ্যাম্পিয়ন, ইউ আর দ্য বেস্ট। এখন এটা ভুল হয়নি, এটা ভুল হয়ে গেছে, কম বয়সে হতেই পারে, এ তোমার বান্ধবীরা চেয়ে নাও। যেমনি ফিরে আসবে, আঠারো পার হয়েছে নি
0: না, ও মানে ষোলো চলতেছে,
1: আঠারো পার হলে বিয়ে। কথা বলো তোমার প্রেমিকার সাথে, কথা বলো, এই যে কথা বলো, এটা মাইক্রো ক্যামেরা, কথা কও।
0: দেখো মিম,
1: এদিকে দেখবে, কোথেকে দেখবে এখানে, ওই যে মিম এখানে।
0: আমি জীবন অনেক অন্যায় করছি, তুমি আমার জন্য যা এফোর্ট দিছো, যা যা করছো, ইভেন আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার জীবনের প্রত্যেকটা জিনিস তুমি যা স্যাক্রিফাইস করছো, ইভেন তুমি তোমার আমার ভালোবাসার জন্য তুমি কেউ দিকে তুমি তাকাও না, নিজের সম্মানের দিকে তুমি চিন্তা ভাবনা করো না, সে জায়গায় তুমি আমার কত টাকা লাগছো, কতটা কেয়ার করছো যা বলার বাইরে। তোমার মতো দশজন মাসে আমার লাইফে আসলেও জীবনে আমি কেউকে তোমার মতো করে আমি আপন করে নিতে পারবো না, কারণ তোমার থেকে শিখছি যে কীভাবে একটা ভালোবাসা করতে হয়, কীভাবে ভালোবাসা শিখতে হয়, কীভাবে মায়া মহব্বত করতে হয়, কীভাবে একটা মেয়ের প্রতি একটা মায়া আসতে হয় সময়, সেটা সময়ের কারণে তোমার কাছে আমি শিখতে পেরেছি। আমি তোমাকে রিকোয়েস্ট করব, ইভেন তোমার সাথে আমার যা যা হয়েছে তার জন্য আমি সব কিছুর জন্য আমি মন থেকে তোমার সাথে ক্ষমা চাইতেছি, তুমি পারলে আমাকে মাফ করে দিও, অ্যান্ড আমি চাই তুমি আমার লাইফে দ্বিতীয়বার চলে আসো। আমি তোমাকে আমি আর তোমাকে আমি হারাতে দেবো না, ইভেন আমি আমার আমার লাইফে তো এমনিতেও ধরতে গেলে আমার মা ছাড়া আর বাপ থেকেও বাপ নাই, এমনিতেও এই ছাড়া কেউ নাই। তুমি যদি চলে আসো আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, আমি নিজের কষ্ট, নিজের পরিশ্রম, নিজের রক্ত পানি করে হইলেও আমি তোমার কোনোদিন তোমার আমি হাত ছাড়বো না, কোনোদিন তোমার আমি কষ্ট দিব না, কোনোদিন তোমার আমি কোনো কিছুতে আমি অস্বীকৃতি হাতে থাকতে দিব না।
1: কান্দ বেটা, এরকম এরকম হিরের টুকরা জিনিসকে পায়ঠালে কান্নাকাটি করে কি করে ছোট করে বল, আবার বল। হ্যাঁ বল, ওই যে ক্যামেরা,
0: আমি তোমার অনেক ভালোবাসি যা বলার বাইরে। আমি কোনোদিন ফিল করতে পারি না, যখন তুমি চলে গেছো তখন আমি বুঝতে পারছি যে একটা লাইফে একটা মানুষ যখন চলে আসে তখন তার কতটা ইম্পর্টেন্টনেস বা তার কতটা দরকার, এটা আমি পরবর্তী আল্লাহ আমারে সময় মতন সময় সব কিছু বুঝাই দিছি। আমি জাস্ট চাই তুমি আমার লাইফে ফিরে আসো, আমি তোমার আর কোনোদিন আমি অবহেলা করবো না, আমি জাস্ট তুমি চাই আমি খালি চাই তুমি আমার লাইফে ফিরে আসো। আমি যা যা অন্যায় করছি তা যেন আমাকে মাফ করে দিও, আমি তোমার সব কিছুর জন্য আমি তোমার পাশে থাকতে চাই, আর আমি সবার সামনে বলতে চাই যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মিম, অনেক বেশি।
1: আমিও বলতেছি হিমেলের মিমকে, যদি সম্ভব হয় ফিরে আসো, একই কষ্টে একই আগুনে একই রকম অনলে দুইজন একসাথে পড়েছ, এর মা যে ব্যভিচারী করেছে যে অন্যায় করেছে একই রকম অন্যায় করেছে তোমার বাবা, তোমরা আগুনে পুড়ে খাঁটি সোনা হয় দুইটা ছেলে আর মেয়ে, তোমরা একসাথে থাকলে তোমরা অনেক সুন্দর থাকতে পারবা, তোমরা মহব্বতের মূল্য বুঝো, তোমরা মায়ের মূল্য বুঝো, ভালোবাসার মূল্য তোমরা বুঝো, তোমরা একসাথে থাকলে এই পৃথিবীতেই তোমরা জান্নাত বানাতে পারবা, অ্যান্ড অফকোর্স তোমাদের অরুষে যে সন্তানগুলো জন্ম নেবে তাদেরকে তোমরা জান প্রাণ ছেড়ে দিয়ে ভালোবাসতে পারবা, সো ডোন্ট মিস ইট। আমি অনুরোধ করতেছি প্লিজ কাম ব্যাক, যদি সুযোগ থাকে বুকে একজোট জড়ায় ধরো এবং একসাথে থাকো, জীবনটাকে বড় করে বসো। কাঁদতে কাঁদতে বল, আবার বল
0: তুমি প্লিজ ফিরে এসো, আমি আর কি তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না।
1: বিদায় নিচ্ছে আজ, সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। টেক কেয়ার।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

31 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 93.4

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Rock FM 90.4
1: Çağrı Deşe
0: Sabah Sabah.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: এক নেশন এক স্টেশন।

0: Kaka FM 90.4.
1: Charadeşi.
0: Sabahtapı.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: টাইম চেক, এখন সময় ভোর পাঁচটা।
1: সবার সাথে 90.4।
0: কি লিখি তোমায়?

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো।